আপনি শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com, আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির শৌকির সঙ্গে। তো আজ আড্ডাটা স্পেশালি একটু অন্যরকম, এবং অন্যরকম মানে সত্যিই অন্যরকম, কারণ জুতো চুরির গল্প আমরা শুনবো আজকে। হ্যাঁ, মানে আমাদের জীবনে কখন যে কীভাবে জুতো চুরি হয়ে যায় এটা কিন্তু আমরা অনেক সময় মনে রাখতে পারি না বা ভুলেই যায়। কিন্তু এই যে ভুলে যাওয়া ব্যাপারটা আমাদেরকে বারবার করে মনে করায়, এবং যখন মনে করায় তখন কিন্তু মনে মনে একটা বেশ আনন্দ উপভোগ করি, তাই নয় কি? আর এই জুতো চুরির নেপথ্যে কিন্তু যে কাহিনিগুলো জড়িয়ে থাকে সেগুলো কিন্তু ভেরি ইন্টারেস্টিং। তাই আজকের এই আড্ডা সেই খবরগুলোর হদিশ দেবে, কীভাবে কোন জায়গায় জুতো চুরি হয়েছিল বা হওয়ার সম্ভাবনা থাকে। সঙ্গে থাকুন, ফিরে আসছি কয়েকটি গানের পর আজকের এই স্পেশাল আড্ডা জুতো চুরির কাহিনী নিয়ে। আর এভাবেই আজকের এক ঘন্টা আমরা কাটাবো হাসতে খেলতে। তাই মনে করুন আপনার সঙ্গেও মিলে যেতে পারে আজকের এই আড্ডার স্পেশালি কিছু মুহূর্ত। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

তো ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশালটা জুতো চুরি দিয়ে, শুধুমাত্র রেডিও বাংলা নেটওয়ার্ক হবে। তো জুতো চুরির কথা বলতে গেলে প্রথমেই যে ব্যাপারটা মনে পড়ে যায় সেটা হচ্ছে বিয়ের দিন। হ্যাঁ, বিয়ের দিন যখন বর আসে তখন কিন্তু যে পায়ে থাকা জুতোটা থাকে বরের, সেটা কিন্তু খুব সহজে লোপাট হওয়ার একটা সম্ভাবনা থাকে। আর সেই লোপাট হওয়ার ব্যাপারটা করেন কিন্তু অপর পক্ষ, মানে কোণে বাড়ির লোকেরা। তাই সেক্ষেত্রে একটা বাড়তি সতর্কতা কিন্তু থাকে যারা বরের সঙ্গে আসে, মানে বর যাত্রী হিসেবে বাড়ির তরফেই, মানে ছেলের বাড়ির তরফেই কিন্তু এই ব্যাপারটা বেশি থাকে। কারণ তাদেরকে লক্ষ্য দর্পণে রাখতে হয় জুতোটা যেন কোনোভাবে হাত ছাড়া না হয়, আর হাত ছাড়া হলেই সেই ব্যাপারটা কিন্তু পুরো ব্যাপারটা চলে যাবে কনের বাড়ির তরফে। কারণ বিয়ের পরে যখন তারা ওই ঘরের মধ্যে ঢুকবে আর কি, বাসর ঘরের মধ্যে, তখন কিন্তু সমস্যা ছেলের কাছে বেশ খানিকটা গচ্ছা দিতে হবে অর্থে। কারণ ওই যে মোমেন্টটা থাকে তখন ভাবে জুতো যদি না পাওয়া যায় তাহলে কিন্তু বেশ খানিকটা টাকা দিতে হবে, আর সেখানেই একটা মজার মুহূর্ত তৈরি হয়। আর যদি সেই জুতোটা ছেলের বাড়ির পক্ষ থেকে মাছিয়ে দিল, মানে নিজেদের কাছে গুছিয়ে রাখলো, তাহলে কিন্তু কমবে ব্যাপারটা অর্থের, কিন্তু অতটাও কমবে না। তাই এই যে জুতো চুরির ব্যাপারটা, এটা কিন্তু প্রত্যেক বাড়িতেই বিয়ের সময় নিশ্চয়ই ঘটেছে কখনো না কখনো, আর সেটা নিশ্চয়ই আপনার বাড়িতেও হয়েছিল। সঙ্গে থাকুন, ফিরে আসছি কয়েকটি গানের পর আবারও জুতো চুরির কাহিনী নিয়ে। এখন

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। মাঝেমধ্যে আপনি আছেন গান মুসাফির সৌভিকিশন, আর আড্ডা চলছে জুতো চুরি নিয়ে। তো এবার যে জুতো চুরির গল্পটা আপনাদেরকে বলবো সেটা কিন্তু আর বেশি ইন্টারেস্টিং। ধরুন কোথাও ঘুরতে গেছেন, আর এই ঘুরতে যাওয়ার মধ্যে এমন কোনো একটা জায়গায় হট করে আপনি ভেতরে যেতে হবে, আর সেই ভেতরে দর্শনীয় কিছু জিনিস আছে সেগুলো দেখবেন, কিন্তু বাইরে জুতোটা খুলে রেখে যেতে হচ্ছে, উপায় নেই। তো ওই সময় আর মাথায় থাকে না হাতে ক্যামেরা, ছবিগুলো তুলতে হবে ভেতরে প্রবেশ করে গেলেন, কিন্তু বাইরে অজস্র জুতো। কিন্তু সেই জুতোর মধ্যে এমন ঘটনা ঘটে গেল, হয়তো আরেকজন সেই সময় হয়তো একই রকম জুতো পরে ভেতরে গিয়েছিলেন, আপনার জুতো আর তার জুতো পাশাপাশি আছে কিন্তু একটু ডিফারেন্ট। কিন্তু ওই সময় যিনি ভেতরে গিয়ে দেখে এলেন তিনি মুগ্ধ হয়ে গেছেন, মুগ্ধ হয়ে ফিরে পাশে থাকা জুতো একই কালার কিন্তু ডিজাইনটা হয়তো আলাদা, সেই জুতোটা পরে তিনি চলে গেলেন। এবং দুর্ভাগ্যবশত সেই জুতোটা কিন্তু বেশ নতুন, আর এইবার আপনি সেখান থেকে ছবি দেখে বেশ আনন্দ করতে করতে ঘুরতে ঘুরতে বাড়িতে এলেন, ফিরে এসে দেখলেন আপনার চুরিটাও হাফিস, অন্য কেউ পড়ে চলে গেছে। তো এই যে একটা ব্যাপার থাকে তখন কি করবেন সেই মুহূর্তে, এটা একটা কিন্তু মাথায় অদ্ভুত একটা কাজ করে। এবং তখন মনে হয় এই রে আমার কি আমাকে খালি পাই ফিরতে হবে। হ্যাঁ, ব্যাপারটা পরিস্থিতি কিছুটা সময় সেরকমই হয়, আর সেদিনের পর থেকে আপনি হয়তো ব্রতও নিয়ে নেন যে আজ থেকে আর জুতো খুলে যাবো না, কোথাও একটা ঠিকঠাক জায়গা থাকবে যেখানে জুতো রাখে সেরকম কারোর কাছে, অথবা এইভাবে আর নয়, ছবি মাথায় থাক, মানে সেদিনকার ট্যুরটার পুরো প্ল্যানটাই কিন্তু মাথা থেকে হাফুস, কারণ জুতো ছাড়াই ব্যাপারটা ঘুরতে হবে, এটা কী করে সম্ভব? যদিও আপনার সঙ্গে গাড়ি থাকবে বিভিন্ন গাড়ির জায়গায়, কিন্তু জুতো মজার ব্যাপার এভাবেই হয়। আর এই ব্যাপারগুলো যখন একবার হয়ে যায় তখন কিন্তু খুব সচেতন থাকা হয়, কিন্তু থেকেও ভুলটা কিন্তু হয়েই যায়, আর এই যে ভুলগুলোর মুহূর্তগুলো পরে ফেলতে কিন্তু বেশ একটা অন্যরকম মুহূর্ত লাগে, তাই না? সঙ্গে থাকুন, আবার ফিরে আসছি আজকের স্পেশাল আড্ডা জুতো।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরলাম আবার আজকের এই স্পেশাল আড্ডা জুতো চুরি নিয়ে। তো আমাদের জীবনে ভুলো মনের কারণে কিন্তু অনেক ঘটনাই ঘটে, তার মধ্যে ছাতা হারিয়ে যাওয়ার ব্যাপারটাও যেমন খুব স্পেশাল। এমন কোনো মানুষ নেই পৃথিবীতে যারা এই ছাতা ক্যারি করে কোনো এক না কোনো একদিন হারিয়ে ফেলেছে। আবার ঠিক জুতোর কেসটাও ঠিক তাই, কখন যে অবচেতন মনে আপনি ভুল করে কোথাও একটা জুতো বাইরে রেখে চলে গেছেন খেয়াল থাকে না। এমনও ঘটনা কিন্তু হয় যে ধরুন কোথাও আপনি ঘুরতে গেছেন, কিন্তু সেই ঘুরতে যাওয়ার মুহূর্তে আপনি কোন জায়গায় জুতো খুলে রেখে গেছেন সেটাই মনে করতে পারছেন না, এবং কখন যে সেই জুতোটা ছেড়েছেন আপনি সেটাও জানা নেই। এটাও কিন্তু হয়, কারণ এই ঘুরতে যাওয়ার একটা অন্যরকম মেন্টালিটি নিয়ে আমরা তখন ঘুরতে থাকি এবং বিভিন্ন রকম সৌন্দর্য দেখতে দেখতে দেখতে দেখতে একটা অদ্ভুত ঘুরে সেই জায়গায় যেন পৌঁছে যাই। আর সেই জায়গায় পৌঁছতে পৌঁছতে আমাদের মানে এইটা একটা জুতোর মতো একটা সামান্য জিনিসকে আমরা অতটা গুরুত্ব দিই না, কিন্তু তবু যখন দিনের শেষে মনে হয় তাহলে কি আমি খালি পায়ে পুরো ব্যাপারটা টুকটা করলাম, তখনই মনে হয় হয়তো না, এমনও হয়েছে হয়তো সেই টুকটা আগেই আপনার জুতোটা গেছে, আপনি হয়তো ভাবছেন এই সেই সকালবেলা থেকে জুতোটা আপনি হয়তো পড়েননি, এরকম একটা ব্যাপার। কিন্তু এরকমও হয় সেই সকালবেলায় প্রথম জুতোটা এমন একটা জায়গায় খুলেছেন, তারপর থেকে আর মনে নেই আপনার পায়ে জুতো আছে কি নেই, ব্যাপারটা এরকমও পর্যায়ে পৌঁছে গেছে। যাই হোক, এইরকম ভুলগুলো কিন্তু আমাদের মনটাকে ভালো রাখে, আর রাখুক জুতো হারিয়ে যাক। সঙ্গে থাকুন, আবার ফিরবো আজকে স্পেশাল।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

পেলালাম একটা গানের পর আজকের এই স্পেশালটা জুতো জুড়ে দিয়ে। তো এই শো শেষের পর অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের এই শো 4475036571। তো আরেকটা জিনিস মনে পড়ে গেল, এই জুতো চুরি নিয়ে বেশ ভাইরাল হয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে এই যে বিভিন্ন রকমের জায়গায় ভদ্রলোক দাঁড়িয়ে থাকেন, বাজার করছেন কিংবা কোন একটা জিনিস দেখছেন কিংবা কিছু একটা দর্শন করছেন, এসব কিছুর মধ্যে পায়ে কোথাও একটা কিছু দিয়ে একটু সুসুরি দেওয়া হলো। আর সেই সুসুরি দেওয়াতে পাটা যে মুহূর্তে তুলে ধরছেন উনি, মানে ওই জাস্ট ব্যাপারটাকে সুসুরিটাকে কাটানোর জন্য ঠিক সেই সময় জুতোটাকে একটু করে হাউস করে দেওয়া হচ্ছে। এই যে একটা মুমেন্টস, এটা কিন্তু প্রায় এখন সোশ্যাল মিডিয়াতে অনেকেই মজাটা করছেন এবং পরে যখন চারপাশটা খুঁজে দেখছেন দেখছেন তার জুতোটা নেই। তো এরকম টুকরো টুকরো মুহূর্তগুলো আমাদের জীবনে ছড়িয়ে থাকুক আর এইভাবে মানুষকে আনন্দ দেওয়ার এবং আনন্দ পাওয়ার ব্যাপারটাও চালিয়ে থাকুক, এতে আমরা সকলেই ভালো থাকতে পারি। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। ভালো থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ইলিশ নাকি চিংড়ি, ইস্টবেঙ্গল না মোহনবাগান, বাঙাল ঘটির এই যে একটা তর্ক সব সময় কিন্তু চলতে থাকে। তবে এই যে লড়াইটা সেটা কিন্তু মূলত কার স্বাদ বেশি, অর্থাৎ ইলিশ না চিংড়ি, স্বাদে কোনটা কাকে টেক্কা দিয়েছে, এটা নিয়ে কিন্তু দীর্ঘদিনের এই বিতর্ক। তবে বাঙালির কিন্তু দুটোই প্রিয়, ইলিশ এবং চিংড়ি। আর সেই সবকিছু নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমাদের এই ইলিশ চিংড়ির যে তর্কের কথা, তার স্বাদের কথা, তার বিভিন্ন পদের কথা সবকিছুই উঠে আসবে। তবে এখন পরপর তিনটে গান আপনার জন্য, ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ

আপনি শুনছেন রেডিও বাংলানেট.কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ইলিশ চিংড়ি নিয়ে বাঙাল ঘটির যতই তর্ক হোক না কেন, ইলিশ ভাপা কিংবা চিংড়ির মালাইকারি শুনলে জিভে জল আসবে না এমন বাঙালি কিন্তু সত্যি খুঁজে পাওয়া মুশকিল। সেই ইলিশ বনাম চিংড়ির গল্প নিয়ে আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে ইলিশ চিংড়ি নিয়ে কথা বলছি, আচ্ছা আপনি বলুন, দই ইলিশ, ইলিশ ভাপা, সর্ষে ইলিশ, পোস্ত ইলিশ, বেগুন দিয়ে ইলিশ, ইলিশের টক, এমনকি ইলিশ ভাজা, এগুলো শুনলে কোন বাঙালি ঠিক থাকতে পারে? বাঙালির অতি প্রিয় পদের মধ্যে এগুলো অবশ্যই একদম উপরের তালিকায় থাকে। আর ইলিশ মাছের যদি ডিম থাকে তাহলে তো কথাই নেই, সেই ডিম ভরা ইলিশ তার এক আলাদা স্বাদ। আর ইলিশের যে ডিম সেটা দিয়েও কিন্তু বানানো হয় আরো নানা রকমের পদ, কিংবা শুধু এই ডিম ভাজা দিয়েই কিন্তু বাঙালি খেয়ে নিতে পারে রীতিমতো এক থালা ভাত। আর তার সঙ্গে যদি বলা হয় চিংড়ির কথা, সেখানেও কিন্তু রয়েছে চিংড়ির নানা পদ যেগুলো বাঙালির অত্যন্ত প্রিয়। সেই চিংড়ির পদের কথাও আমরা জানবো, আর তার সঙ্গে এই ইলিশ চিংড়ি নিয়ে যে বাঙাল ঘটির দীর্ঘকালের তর্ক সেটাও জারি থাকবে। তবে এখন শুনবো গান, ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: তেরে রাজা দিল বর, ভূতের রাজা দিল বর, জবর জবর তিন বর,
1: এক দুই তিন,
0: জবর জবর তিন বর।

0: কেবল পেটে বড় ভুখ, না খেলে নাই কোনো সুখ।
1: আইরে তবে খাওয়া যাক, মন্ডা মিঠে যাওয়া যাক,
2: কোরমা কালিয়ে পোলাও, জলদি লাও জলদি লাও,
1: কোরমা কালিয়ে পোলাও, জলদি লাও জলদি লাও, জলদি লাও জলদি লাও, জলদি লাও জলদি লাও, জলদি লাও।
3: চিংড়িকে ঠিক মাছ বলা যায় না, চিংড়ি জলের পোকা। আর তাতেই যারা চিংড়ি প্রেমী তারা কিন্তু তেলে বেগুনে জ্বলে ওঠেন। আর সেই জন্যই আজ চিংড়ি বনাম ইলিশের যে গল্প, সেই গল্প নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট.com, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে ইলিশ বনাম চিংড়ি নিয়ে কথা বলছি, সেখানে ইলিশের যে নানা রকমের পদ সেটা নিয়ে তো আমরা বিরতিতে যাবার আগেই কথা বলছিলাম। আবার চিংড়ির কথা ভাবুন, যে কোনো রান্নায় যদি একটু চিংড়ি ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু সেই নিরামিষ পদটা যখন আমিষ হয়ে যায় আর তার মধ্যে সেই যে চিংড়ির গন্ধটা বেরোয়, তখন কিন্তু সেই যে পদটি তার যে স্বাদ সেটা কয়েক গুণ বাড়িয়ে দেয়। সেটা পটল চিংড়ি বলুন, কিংবা লাউ চিংড়ি, কিংবা এঁচোড় চিংড়ি, সব পদেই কিন্তু এই চিংড়ি পড়লেই তার স্বাদ একেবারে বদলে যায়। আর এই যে চিংড়ি কথা বলছি, সেখানে আপনি ভাবুন গরম ভাতে চিংড়ি ভর্তা, কিংবা চিংড়ি পোস্ত। আর চিংড়ির মালাইকারির কথা তো আমরা সকলেই জানি, কিংবা সর্ষে দিয়ে চিংড়ি ভাপা, সবকিছুই কিন্তু ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে। এই চিংড়ি ইলিশ বাঙালির কিন্তু দুটোই ভীষণ প্রিয়। এই আড্ডা জারি থাকবে, তবে এখন ফিরবো গানের ওপারে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলানেট.কম এ শুনছেন পপকর্ন, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বাঙালির অত্যন্ত প্রিয় ইলিশ আর চিংড়ি নিয়ে। ইলিশ আর চিংড়ি নিয়ে যতই তর্ক বাঙালি করুক না কেন, কারণ ঘটি বাঙালির মধ্যে এই ইলিশ চিংড়ির তর্কটা কিন্তু থাকবেই। তবে এই দুটো পদই বাঙালির অত্যন্ত প্রিয়, আর সেই সব কিছু নিয়ে আজ আমরা কথা বলছি পপকর্নে। আমরা ইলিশ চিংড়ির যে বিভিন্ন পদ, তার যে স্বাদ, সে কথা তো আমরা সকলেই জানি। তবে এই ইলিশ চিংড়ির কিন্তু খাদ্যগুণও রয়েছে, কারণ ইলিশ মাছ, এই ইলিশ মাছের কিন্তু স্বাদ ছাড়াও রয়েছে অনেক গুণ। ইলিশ মাছে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ একেবারে কম, অন্যদিকে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা শরীরের জন্য ভীষণ প্রয়োজনীয়। অন্যদিকে চিংড়ির মধ্যে থাকে ম্যাগনেশিয়াম, এই ম্যাগনেশিয়ামও কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ ভালো। আর এই যে চিংড়ি, আর অন্যদিকে চিংড়ির মধ্যে থাকে ম্যাগনেশিয়াম, এই ম্যাগনেশিয়ামও কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ ভালো। আর এই

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

দুটো গান ছিল আপনার জন্য। ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট.com, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বাঙালির অত্যন্ত প্রিয় ইলিশ আর চিংড়ি নিয়ে। এই ইলিশ আর চিংড়ি নিয়ে বাঙাল আর ঘটির মধ্যে তর্ক কিন্তু সবসময় চলতে থাকে, যতই তর্ক থাকুক না কেন। কারণ বাঙাল আর ঘটির তর্ক মানে ইলিশ চিংড়ি থাকবে না, ইস্ট বেঙ্গল মোহনবাগান থাকবে না, সেটা তো আর হয় না। কিন্তু ওই যে তর্ক রয়েছে তর্কের জায়গায়, ইলিশ আর চিংড়ি তারা নিজ নিজ স্বাদ নিজ নিজ গুণে কিন্তু সমহিমায় বিরাজ করছে। আর সেই জন্যই তো বাঙালি এই ইলিশ আর চিংড়ি দুটো পদই মনের সুখে আনন্দে একেবারে চেটে পুটে খান। আর সেই জন্যই তো যে কোনো উৎসব অনুষ্ঠানে এই ইলিশ আর চিংড়ির পদ অবশ্যই থাকবে। ইলিশ চিংড়ি থাক নিজ নিজ জায়গায়, বাঙালি তার নিজের মতো করে সেই ইলিশ চিংড়ির পদ রান্না করুন, নিজেরা উপভোগ করুন, নিজেরা খান অন্যদের খাওয়ান, আর সব মিলিয়েই আমাদের আটটাও জারি থাক। তবে আজ আর নয়, আজ অনামিকাকে বিদায় নিতে হবে, কারণ ঘড়ি বলছে সময় শেষ। তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামীকাল থেকে একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মু যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।
3: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
4: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
5: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
6: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
5: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
7: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

পরিচালক অভিজিৎ সেন নিয়ে আসছেন তার নতুন ছবি, আর সেখানে থাকছেন সুপারস্টার দেব। এর আগে আমরা প্রযোজক অতনু রায়চৌধুরী এবং পরিচালক অভিজিৎ সেন আর সঙ্গে সুপারস্টার দেব, তাদের আমরা একসাথে টনিক, প্রজাপতি এবং প্রধান ছবিতে কাজ করতে দেখেছি। আর এবার তারা নিয়ে আসছেন তাদের নতুন ছবি, আর সেই ছবি নিয়েই আমরা আজ কথা বলবো পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট.কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি, আর আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলবো এই নতুন ছবি নিয়ে, যেখানে আমরা আবারও সেই প্রজাপতির পর একসঙ্গে বাবা ছেলের ভূমিকায় অভিনয় করতে দেখব মিঠুন চক্রবর্তী এবং দেবকে। এই ছবিতে আমরা নায়িকার ভূমিকায় যাকে দেখতে পাবো, তিনি বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। সেই ছবি নিয়ে আরো কথা জানবো, তবে এখন শুনবো গান। চলুন শুনে নিই পরপর তিনটে গান, তারপর আবার ফিরছি আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

প্রজাপতি ও প্রধানের পর দেব অতনু অভিজিৎত্রয়ী নিয়ে আসছেন তাদের নতুন ছবি, তাদের চতুর্থ ছবি প্রতীক্ষা। আর সেই ছবি নিয়েই আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে নতুন ছবি প্রতীক্ষার কথা বলছি, এই ছবিটিও একটি পারিবারিক ছবি। আর এখানে আবারও প্রজাপতির পর বাবা ছেলের ভূমিকায় অভিনয় করতে দেখব মিঠুন চক্রবর্তী এবং দেবকে। যদিও এই ছবির যে গল্প সেখানে তার প্রেক্ষাপট পরিস্থিতি সবকিছুই আলাদা। এই ছবির জন্য প্রযোজক পরিচালক চাইছিলেন দেবের সাথে জুটি বাঁধবে একজন নতুন মুখ, আর সেখান থেকেই তাদের পছন্দ বাংলাদেশের নাটকের জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিন। কারাগার এবং লেডিস অ্যান্ড জেন্টলম্যান ওয়েব সিরিজে তার অভিনয় দেখে সবাই ভীষণ ভীষণভাবে প্রশংসা করেছেন। এরপর আমরা বাংলা ছবি অতনু ঘোষের ছবি আরও এক পৃথিবীতেও তাকে অভিনয় করতে দেখেছি, আর সেই ছবির জন্য তাকে নবাগত অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও দেওয়া হয়। আর এবার তাকে আবারও টলিউডে অভিনয় করতে দেখব এই নতুন ছবি প্রতীক্ষাতে। আর সেই ছবি নিয়ে আমরা আরও কথা জানব, তাই জন্য একটু প্রতীক্ষা চলুন, নিয়ে নিয়ে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

অতনু রায়চৌধুরীর প্রযোজনায় অভিজিৎ সেন পরিচালিত এবং সুপারস্টার দেব অভিনীত নতুন ছবি প্রতীক্ষার কথা ঘোষণা হয়ে গিয়েছে। আর এর আগে আমরা তাদের একসাথে কাজ করতে দেখেছি টনিক, প্রজাপতি এবং প্রধান ছবিতে। আর এবার তারা নিয়ে আসছেন তাদের চতুর্থ ছবি প্রতীক্ষা, আর সেই ছবি নিয়ে আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রচি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে প্রতীক্ষা ছবিটি নিয়ে কথা বলছি, এই ছবিতে প্রথমে অভিনয় করার কথা ছিল টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। সেই মতো প্রসেনজিতের সঙ্গে কথাবার্তাও হয়ে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত এই ছবিতে আমরা অভিনয় করতে দেখছি মিঠুন চক্রবর্তী এবং দেবকে। এর আগে আমরা তাদের দুজনকে একসঙ্গে প্রজাপতি ছবিতে কাজ করতে দেখেছি, সেখানে তারা বাবা ছেলের ভূমিকায় অভিনয় করেছিলেন এবং সেই ছবিটি কিন্তু ভীষণভাবে হিট হয়েছিল। আর এই ছবির যে গল্প, সেই গল্প কিন্তু চূড়ান্ত হয়ে গিয়েছে, যদিও চিত্রনাট্য নিয়ে এখনো তারা কাজ করছেন। আর এই প্রতীক্ষা ছবির চিত্রনাট্য লিখেছেন শুভদীপ দাস। প্রতীক্ষার যে শুটিং, সেই শুটিং কিন্তু শুরু হচ্ছে আগামী নভেম্বর মাস থেকে। আর এই ছবির বেশিরভাগ অংশের শুটিং হওয়ার কথা লন্ডনে। এই ছবি নিয়ে আমরা আরো কথা বলবো, তবে এখন শুনে নেব গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট.কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা বিনোদন জগৎ নিয়ে কথা বলছি, যেখানে শেয়ার করছি আপনার সঙ্গে নতুন ছবি প্রতীক্ষার কথা। এই ছবিতে আমরা আবারও একসঙ্গে বাবা ছেলের ভূমিকায় অভিনয় করতে দেখব মিঠুন চক্রবর্তী এবং দেবকে। আমরা জানি যে এর আগে তাঁরা একসঙ্গে বাবা ছেলের ভূমিকায় অভিনয় করেছিলেন প্রজাপতি ছবিতে, আর সেই ছবি ব্লকবাস্টার হয়েছিল। আর এবার প্রতীক্ষা, যে এই প্রতীক্ষা ছবিতেও কি দেব মিঠুন জুটি আবারও একটি সুপারহিট ছবি দর্শকদের উপহার দেবে? এই ছবিটি পরিচালনায় রয়েছেন অভিজিৎ সেন এবং প্রযোজনায় অতনু রায়চৌধুরী। আর এই ছবির যে চিত্রনাট্য, সেই চিত্রনাট্য লিখেছেন শুভদীপ দাস। আর এই ছবির যে শুটিং, সেই শুটিং কিন্তু বেশিরভাগটাই হবে লন্ডনে, তবে কিছু অংশের শুটিং কলকাতাতেও হবে। তবে এই বছর নয়, আগামী বছর মুক্তি পেতে চলেছে এই ছবি প্রতীক্ষা। আর এই ছবিতে আমরা দেবের সাথে জুটি বাঁধতে যাকে দেখব, তিনি বাংলাদেশের নাটকের জনপ্রিয় মুখ, তাসনিয়া ফারিন। এখন আমাদের অবশ্যই প্রতীক্ষা, এই প্রতীক্ষা ছবি। চলুন শুনেনি পরপর দুটো গান, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি অনামিকা।

শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বিনোদন জগৎ নিয়ে, যেখানে শেয়ার করছি আপনার সঙ্গে নতুন ছবি প্রতীক্ষার কথা। দেব, অভিজিৎ, অতনু, এই ত্রয়ী এর আগে আমাদের প্রজাপতি, টনিক আর প্রধান, এই যে তিনটি ছবি, সুপারহিট তিনটি ছবি আমাদের উপহার দিয়েছেন। আর এইবার তারা নিয়ে আসছেন তাদের চতুর্থ ছবি প্রতীক্ষা। আর এই ছবিতে আমরা আবারও মিঠুন চক্রবর্তী এবং দেবকে বাবা ছেলের ভূমিকায় অভিনয় করতে দেখব। আর এই ছবিতে আমরা দেবের সঙ্গে জুটি বাঁধতে দেখব বাংলাদেশের নাটকের জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিনকে। আমাদের এখন সবারই অপেক্ষা, বলা যায় প্রতীক্ষা, প্রতীক্ষা ছবির। এই ছবির জন্য অবশ্যই রইল অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। আজকের মতো অনুষ্ঠান শেষ করবার পালা, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আগামীকাল থেকে একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

মনটা আজ সত্যি হারিয়ে গেছে 90 দশকের ভালোবাসার কাছে। আগেকার দিনের ভালোবাসার এক অদ্ভুত অনুভূতি ছিল, মানে ভালোবাসাটা একটু অন্যরকম ছিল। ভালোবাসা এখনও আছে, সেটা নিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু তখন না ভীষণ অদ্ভুত ছিল। সোশ্যাল মিডিয়া ছিল না, ভিডিও কল করে এত কথা বলারও সম্ভব সেই সময় হতো না, সচরাচর এত দেখাও হতো না, তবে প্রেমটা ভীষণ ভীষণ ভীষণ গাঢ় ছিল। তখন প্রেমের একটা বিশেষ মাধ্যম ছিল, মানে বলা যেতে পারে যোগাযোগের একটা বিশেষ মাধ্যম ছিল, চিঠি কিংবা ল্যান্ডলাইন। উফ, কি দারুণ নস্টালজিয়া! মানে চিঠি লিখে প্রেম করার যে স্বাদ, মানে এটা নিয়ে আপনার সঙ্গে আগেও আড্ডা হয়েছে। তো চিঠি কিংবা ল্যান্ডলাইনের কিন্তু একটা আলাদা ফ্লেভার আছে প্রেম করার। মানে আপনারও সেরকম কোনো এক্সপিরিয়েন্স আছে তাহলে অবশ্যই আমাকে জানান না আমার হোয়াটসঅ্যাপ নম্বরে +447503965712। আর এরকম গল্প থাকলে অবশ্যই আমাকে জানান। আর শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglani.com। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ, মন যখন নিরুদ্দেশ। আমাদের ওয়েবসাইট www.radiobanglanet.com আর ফেসবুক পেজ ফলো করতে কিন্তু ভুলবেন না, আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। কথা হচ্ছিল নাইনটিজ এর ভালোবাসা নিয়ে। আগেকার দিনে সব থেকে কষ্টদায়ক হতো বাড়িতে কনভিন্স করতে, মানে প্রেমটার যে পরিণতি পাবে, বিয়ের যে পর্যায়ে যাবে, সেটা দুই বাড়িতে রাজি করার একটা অদ্ভুত লড়াই চলতো। এখন যেমন লাভ ম্যারেজটা অনেক ইজি হয়ে গেছে, এখন উল্টে বাড়ি থেকে বলে এবার একটা প্রেম কর, মানে আমাকে তো এটা প্রায়শই বলে। তো আগেকার দিনে না একটু অন্যরকম ছিল, মানে আপনিও হয়তো রিলেট করতে পাচ্ছেন যে বাড়িতে কনভিন্স করার যে বিষয়টা সেটা খুব চাপের ছিল আর কি। কিন্তু ওই ভালোবাসলে লড়াই করার ক্ষমতাটা নিজে থেকেই চলে আসে বস, তাই না? তারপর যখন বাড়িতে রাজি হয়ে যেত সেই যুগল, তখন মনে মনে গুনগুন করে একটা গান গেয়ে উঠত। শুধু তখন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ, সেই গানটা আপনাকে শোনাচ্ছি। আর ব্রেকের ওপারে দুটো গানের পরে ফিরে আসছি, শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।

দুটো গানের পর আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। আহা, এই কথাটার মধ্যে দারুণ একটা জোর আছে কিন্তু। আজ অব্দি কথাটা আমাকে কেউ কোনোদিনও বলে সত্যি। যাই হোক, আগেকার দিনের এই যে একটা প্রেম ছিল, সেই প্রেমটা কিন্তু ভীষণ খাঁটি ছিল। মানে এই যে চিরদিনই তুমি যে আমার যে গানটা এবং দুটো মানুষের মধ্যে সেই প্রমিসিংটাও খুব স্ট্রং ছিল, ভেজালের পরিমাণ একটু কমই ছিল। সেই সময় মানুষ যারা আছেন তাদের মুখেই এই সব গল্পগুলো শোনা এবং শুনতে দারুণ লাগে। মানে তাদের প্রেমের যা যা ক্লাইম্যাক্স ছিল সত্যিই সিনেমাকে হার মানায়। আপনারও নিশ্চয়ই এরকম কোনো গল্প আছে? নিশ্চয়ই আছে, থাকলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান। হোয়াটসঅ্যাপ নাম্বারটা +447503965712। শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম। মন যখন নির

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

ফিরে এলাম তিনটে গানের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। কথা হচ্ছিল 90s এর ভালোবাসা নিয়ে। এই যে গানের লাইনটা একটু আগে টিউন হচ্ছিল, আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী, এই লাইনটার মধ্যে একটা অদ্ভুত দারুণ ভালোবাসার জোর আছে, একটা কমিটমেন্ট আছে। কমিটমেন্ট এখনও আছে, আমি সেটা অস্বীকার করছি না, কিন্তু কিছু কিছু সময়ের ভালোবাসা বা সম্পর্ক একটা দারুণ নিদর্শন আমাদের কাছে। সত্যি সেই সময় ভালোবাসার গভীরতা এতটা বেশি ছিল, টানটাই অন্যরকম ছিল, দেখা হতো না, কথা খুব কম হতো, টেলিফোনে ল্যান্ডলাইন কিংবা চিঠির মাধ্যমে হতো, কিন্তু ভালোবাসার কমিটমেন্টগুলো কিন্তু অন্যরকম ছিল। কারণ যেটা বলছিলাম, বাড়ি থেকে হয়তো ভালোবাসা মানে সম্পর্ক অ্যালাও করতো না সেভাবে, বা মেনে নেওয়ার পর প্রচণ্ড একটা যুদ্ধ চলতো, মানে মেনে নেওয়ার পরও একটা যুদ্ধ চলতো, এরকমও অনেক ঘটনা শুনেছি। তবে কিছু ভালোবাসার কমিটমেন্ট যুগে যুগে ভালোবেসে যেন রয়েই যায়, মানে সেই উদাহরণগুলো আজও আমাদের মধ্যে বেঁচে আছে, তাই জন্যই আমরা এত স্ট্রংলি ভালোবাসা নিয়ে কথা বলতে পারছি। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com এ। ফিরছি আরও দুটো গানের পরে।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। 90s ভালোবাসার কথা বললে বাবা মায়ের ভালোবাসার গপ্পটা ভীষণ মনে পড়ে যায়। আজকে তাহলে শেয়ার করি গপ্পটা। যদিও আমার বাবা মায়ের অ্যারেঞ্জ ম্যারেজ, আমার পিসি ঠাম্মা আমার বাবা মায়ের সম্বন্ধটা ফিক্স করেছিলেন সেই সময়, আমার বাবা যখন আমার মাকে দেখতে যায় একটা ব্লেজার পরে সুন্দর করে সেজে গুজে মাকে দেখতে গেছিল। মা ছিল খুব লাজুক আর বাবা দারুণ রোম্যান্টিক, এই কথাগুলো মায়ের মুখ থেকেই শোনা। বাবা ব্লেজারের পকেটে গোলাপ ফুল নিয়ে গেছিল, একবার দেখাতেই দুজনকে দারুণ পছন্দ হয়ে যায়। তখন ভালোবাসা নিয়ে বাকস্বাধীনতা খুবই কম ছিল, প্রকাশটাও ভীষণ কম। তারপর ঘটনাচক্রে এক বছর ওদের কোনো কথা নেই, মানে ফ্যামিলির তরফ থেকেও কোনো কথা নেই আর নিজেদের মধ্যে তো নেই। তারপর হঠাৎ একদিন বাবার কিছু একটা মনে হয়েছিল, আবার বাড়ির সবার সঙ্গে কথা বলে বিয়েটা ফিক্সড করে। হ্যাঁ, এটাই ছিল পরিণতি। আসলে ঈশ্বর যে কাকে কোথায় বেঁধে রেখেছেন সেই কথা বলা খুব মুশকিল। ভালোবাসারা জোট বেঁধে আজ 30 বছর রয়ে গিয়েছে। চিন্তা নেই, আমিও তো রয়েছি আপনার সঙ্গে, বন্ধুত্বে বাধা পড়ে গেছি। দেখেছেন, আড্ডা দিতে দিতে সময় এখন বলছে প্রায় শেষ, একদমই শেষ। আজকে গপ্পটা এখানেই থামাতে হলো। তাহলে আজ আসি, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও।

উৎসবের মরশুম চলছে, আর এই সময় কিন্তু একটা কথা আমাকে বেশ ভালোভাবে নাড়া দিয়ে যায়, সেটা হলো লক্ষ্মী। আগে হ্যাঁ, লক্ষ্মী ছেলে বা লক্ষ্মী মেয়ে। তো রেডিও বাংলা নাই ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের আড্ডাটা জমে উঠতে চলেছে লক্ষ্মী ছেলে এবং লক্ষ্মী মেয়েকে নিয়ে। মানে ব্যাপারটা হলো, লক্ষ্মী ছেলে বা লক্ষ্মী মেয়েদের নিয়ে কিছু কথা আপনাকে বলবো না, বলবো যে এই লক্ষ্মী ছেলে বা এই লক্ষ্মী মেয়ে কথাটার মধ্যেই অনেক গল্প, অনেক ঘটনা এবং অনেক কিছু আছে। তো আজকে রেডিও বাংলা নাই ডট কমে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসর জমে থাকবে এই লক্ষ্মী ছেলে এবং লক্ষ্মী মেয়েকে নিয়ে, কিন্তু সবই জমে থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নাইট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।

ছোটবেলা থেকেই লোকজন যদি আমাকে কখনো লক্ষ্মী ছেলে বলতো আমি বেশ খুশি হয়ে যেতাম। কেন বলছি, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলায় .com-এ শুনছেন ইচ্ছে না, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডা জারি আছে লক্ষ্মী ছেলে এবং লক্ষ্মী মেয়ে এই দুটো কথা নিয়ে। তো যে কথা বলছিলাম যে ছোটবেলায় আমায় যদি কেউ বলতো লক্ষ্মী ছেলে আমি খুব খুশি হয়ে যেতাম। তার কারণটা হচ্ছে খুব একটা বেশি শুনতে পেতাম না তো এই ব্যাপারটা, ম্যাক্সিমাম টাইমেই শুনতাম দুরন্ত, দুর্ধর্ষ, দুষ্টু ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, সারা জীবন এসবই শুনে এসেছি জানেন। ওই জন্য কেউ যদি মুখ ফসকে না জেনে শুনে একটু লক্ষ্মী ছেলে বলে দিত বেশ মজা পেতাম, বেশ একটা অন্তরে তৃপ্তি অনুভব করতাম। তো রেডিও বাংলায় .com-এ এই লক্ষ্মী ছেলে এবং লক্ষ্মী মেয়েকে নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে। ব্রেকের উপরান্তে আমার এক বান্ধবীর কথা আপনার সঙ্গে শেয়ার করব, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা .com।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

তো আমার এক বান্ধবী আছে, ওকে যদি কেউ লক্ষ্মী মেয়ে বলে তাহলে সে একদম খুঁজে বোম হয়ে যায়। তার পেছনে একটা লজিকও সে খাড়া করেছে। তো রেডিও বাংলায় ডট কমে শুনছেন ইচ্ছেরা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আমাদের আড্ডাটা জারি আছে লক্ষ্মী ছেলে এবং লক্ষ্মী মেয়ে এই দুটো কথাকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে ওকে যদি কেউ লক্ষ্মী মেয়ে বলে ও প্রচন্ড রেগে যায়। তার কারণ ও মনে করে যে লক্ষ্মী মেয়ে বলা মানে তাকে বলা হচ্ছে যে তাকে মাথায় টুপি পরিয়ে যে যা ইচ্ছা কাজ করিয়ে নিতে পারে আর কি, মানে এটাই তার ধারণা। লক্ষ্মী মেয়ে মানে তার ডেপিকশনে বলা মানে তাকে বলা হচ্ছে যে তাকে মাথায় টুপি পরিয়ে যে যা ইচ্ছা কাজ করিয়ে নিতে পারে আর কি, মানে এটাই তার ধারণা।

তবে আমার কাছে কিন্তু লক্ষ্মীমের একটা অদ্ভুত নজির আছে এবং সেটা যথেষ্টই চমকে দেওয়ার মতো। রেডিও বাংলায় ডট কমে শুনছেন ইচ্ছে ডান, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আমাদের আড্ডাটা জারি আছে লক্ষ্মী ছেলে এবং লক্ষ্মী মেয়েকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে লক্ষ্মী মেয়ে বলতে ঠিক কি বোঝায়, এটা একটা অদ্ভুত ব্যাপার আমি ফিল করেছি জানেন। কিছুদিন আগের ঘটনা, আমাদের লোকালিটির মধ্যে দুই মেয়ে, মানে দিদি এবং তার ছোট বোন, আসছিল সাইকেল নিয়ে। এমন সময় কতগুলো ছেলে কটুক্তি করে, বড় বোন পাশ কাটিয়ে চলে যাচ্ছিল, ছোট বোন সাইকেলটি পাশে রেখে ছেলেগুলোকে একদম উদুম খেলালো জানেন। মানে বেসিক্যালি এরা কেউ জানতো না যে ছোট বোন অ্যাকচুয়ালি ব্ল্যাক বেল্ট সেকেন্ড ডান ক্যারাটেতে, এবং তার মার খেয়ে যখন মোটামুটি ছেলেরা রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, তখন আমি বুঝতে পারলাম যে এই ছোট মেয়েটি অ্যাকচুয়ালি লক্ষ্মী মেয়ে। কি বলেন? তো রেডিও বাংলা ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসর জমে আছে, জারি আছে লক্ষ্মী ছেলে এবং লক্ষ্মী মেয়েকে নিয়ে। তো এই নিয়ে আমাদের আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট।

0: লাকি ছেলে এবং লক্ষ্মী মেয়ে নিয়ে আমরা একটা কনফিউশনেও পড়ে গিয়েছিলাম। বেশ কিছু বছর আগের কথা, তখন সবেমাত্র কলেজে উঠেছি। সেই সময় হঠাৎ করে আমাদের কলেজে একজন নতুন আমাদের ক্লাসে যুক্ত হলেন, মানে তিনি আমরা ভেবেছিলাম ছাত্রী, মানে তার নাম হচ্ছে লক্ষ্মী। কিন্তু যখন সে ক্লাসে এলো তখন দেখলাম সে একটি ছেলে, তার অ্যাকচুয়াল নাম লক্ষ্মীপ্রসাদ। আর লক্ষ্মী ছেলে এবং লক্ষ্মী মেয়ের কথা উঠলেই এই কথাটা আমার বেশ ভালো করে মনে পড়ে, মানে এক্ষেত্রে একটা কনফিউশন বেশ ভালো রকমভাবে ক্রিয়েট হয়েছিল আমাদের মধ্যে। তো রেডিও বাংলানেট.কম এ শুনছেন ইচ্ছে রানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর লক্ষ্মী ছেলে এবং লক্ষ্মী মেয়ে এই দুটো কথা নিয়ে বেশ কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো আপনার জানান আমাকে। আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে রানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com।
1: ছুটে চলে কুয়াশাতে কথা তার যেন টয় ট্রেন পাহাড়ে।

রেডিওবাংলানিউজ.কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার গান্ধুরিয়ার আড্ডায় আমি হাজির হয়েছি, আর আমার সঙ্গে রয়েছে বেশ ভালো ভালো গান, যে গানগুলো শুনলে আপনার মন খারাপ কোথায় যে যাবে আপনি নিজেও জানেন না। যাই হোক, সেই সব কিছু নিয়ে আজকের আড্ডা। এবং আমার মনে হয় যে এই যে বন্ধুত্ব, আমাদের বন্ধুত্ব যতদিন যাচ্ছে স্ট্রং হচ্ছে, সেই বন্ধুত্বে কিন্তু একটু আমার মনে হয় আদান প্রদান করাটা বেটার। কী আদান প্রদান করাটা বেটার, অর্থাৎ আমি কিন্তু দাবি জানাচ্ছি গিফটের, সেটা নিয়েই আজকের আড্ডায় একটা চমক রয়েছে আপনার জন্য।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আমরা হামেশাই কিন্তু বন্ধুদেরকে কি দেব সেটা বুঝতে পারি না। তার মধ্যে যদি একই মাসে দু তিনটা বন্ধুর জন্মদিন পড়ে যায় বা কোনো একটা স্পেশাল ওকেশন পড়ে যায়, আমরা কিভাবে হ্যান্ডেল করব সেটা বুঝতে পারি না। বন্ধুদেরকে খেলো জিনিসও দেওয়া যায় না, আবার আমাদের সবসময় আমাদের হাতে বাজেটও থাকে না। কিন্তু যদি কেউ খুব স্পেশাল হয় বা খুব কাছের মানুষ হয়, তাকে কিন্তু একটু কাছের মানুষের জন্য স্পেশাল গিফট দিতেই হবে, আর সেখানে নিজের হাতের ছোঁয়া লাগালে বেশ ভালো হয়। তাহলে ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে যদি নিজের হাতে কিছু বানানো যেতে পারে আর সেটা অনেকটা সুন্দর দেখতে লাগলো, হয়তো কি বলবো অ্যাট্রাকটিভ, তাহলে কত ভালো লাগে। ঠিক সেই সব কিছু নিয়েই আজকের আড্ডা। শুনছেন রেডিও বাংলা .com, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরবাসে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
2: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান বাঙালির প্রাণ।

অনেক সময় হয় যখন বয়সটা বাড়ে, অর্থাৎ স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে যখন আমরা কর্মস্থলে যাই, ঠিক সেই সময় বন্ধুগুলো কিন্তু আলগা হতে শুরু করে। আর ঠিক যেই বন্ধুটা থেকে যাওয়ার সে থেকেই যায়, আর সেই না আপনার ভালো মন্দ খারাপ কী বলবো সব রকম মুডের সাথে অভ্যস্ত, এবং তারপরেও আপনার হাতটা ছেড়ে যায়নি, তার মানে বুঝতে হবে সে প্রকৃত বন্ধু। সেই সব কিছুকে বাদ দিলেও সে প্রকৃত বন্ধুর জন্মদিনে যদি আপনি গিফট না করেন, তাহলে ব্যাস এইরকম একটা কাছের বন্ধুকে কী গিফট দিতে পারেন? অনেক সময় হয় যে আমরা কথা বলতে পারি না বা মনের কথাগুলো শেয়ার করতে পারি না, এইরকম একটা কাছের বন্ধুকে কী গিফট দিতে পারেন? অনেক সময় হয় যে আমরা কথা বলতে পারি না বা মনের কথাগুলো শেয়ার

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
5: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
6: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ব্রেকে যাওয়ার আগে রঙিন জার নিয়ে কথা বলছিলাম, বন্ধুকে গিফট করার কথা বলছিলাম। এখন বাজার কিন্তু রঙিন জার বেশ ইন, এবং সেখানে যদি আমরা কালারফুল কাগজ দিয়ে দিই তাহলে কেমন লাগবে? আর সেই কালারফুল কাগজের মধ্যে যদি আমরা স্পেশাল স্পেশাল কিছু কথা লিখে রাখি, যে কথাগুলো সচরাচর চা খেতে খেতে, বিরিয়ানি খেতে খেতে, আড্ডা দিতে দিতে বলা হয় না। আর বন্ধুদেরকে থ্যাংক ইউ বলতে নেই, বন্ধুদেরকে সরি বলতে নেই, কিন্তু আমাদের জীবনের ওঠা বসায় অনেক উপকার করেই যায় তারা। আর সেই থ্যাংক ইউগুলো যদি আমরা রঙিন জারের মধ্যে পাঠাই, বা অনেক সময় ভুল হয়ে যায় আমাদের থেকে, তো সেখানে যদি আমরা রঙিন জারে সেই কাগজের মধ্যে সরি লিখে পাঠাই।

0: সজোরে মাংসটা ঝাল হবে মেটে হবে আশিটা কেটে গিয়ে দেবে করে জুড়ে দেবে কান্না আমি শ্রী শ্রী ভজহরি মান্না আইবার পাশ গিয়ে রোম থাই প্রাস গিয়ে শিখেছি দারুণ এই রান্না আমি শ্রী শ্রী ভজহরি মান্না আমি শ্রী শ্রী ভজহরি মান্না
1: শুনছেন রেডিও বাংলানেট.কম বাংলার গান বাঙালির প্রাণ।

lemonade.com এ বন্ধুত্বের দাবি জানিয়ে বন্ধুর জন্য একটা স্পেশাল গিফট কি কি হতে পারে সেটা থেকে রঙিন জার আমরা চুজ করেছি এবং রঙিন জারের মধ্যে আমরা আবার কালারফুল কাগজ দিয়ে লেখালেখিও করে ফেলেছি। কিন্তু এই যে আপনি অল্প টাকায় কাজ সেরে দেবেন সেটা ভাবছেন ক্রিয়েটিভিটির ছোঁয়া লাগিয়ে বা ক্রিয়েটিভিটির তকমা লাগিয়ে, আপনার কানটা না জোর করে মুলে দেবে আপনার বেস্ট ফ্রেন্ড। তাই জন্য যদি একটা ছোট্ট কোনো গিফট সেই জারের মধ্যে লুকিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো হয়। সেটা হতে পারে যে কোনো জিনিসই হতে পারে, ছেলেদের জন্য আমরা ঘড়ি ইউজ করতে পারি, মেয়েদের জন্য অবশ্যই, বা রিসলেট মানে যেটা রঙিন জারের মধ্যে লুকানো যাবে, ঠিক সেরকম একটা কিছু গিফট আমরা লুকিয়ে প্রেজেন্ট করতে পারি তাকে। তাহলে কেমন লাগলো আইডিয়াটা প্লিজ জানাতে ভুলবেন না। এবং রঙিন জার বানানো খুবই ইজি, একটা জার কিনবেন, ছোট ছোট কাগজ দিয়ে দেবেন, সেটা অবশ্যই কালারফুল, একটুখানি ডেকোরেট করবেন রিবন দিয়ে, এবং তার সাথে সাথে অবশ্যই সেই গিফটটা লুকিয়ে রাখবেন, তারপরে জারকে দেবেন, তারপর ভালো করে প্যাকিং ফ্যাকিং করে বন্ধুকে গিফট করে দেবেন। ঠিক এরকমই আইডিয়া নিয়ে আমাদের আড্ডা চলবে। আর তার সাথে সাথে অবশ্যই আমাকে ফলো করতে ভুলবেন না, www.radiobangla.com।

24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট.com শুনছেন, আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। আর আজকের আড্ডাটা একটু অন্যরকম, স্ন্যাক্স। হ্যাঁ, মানে ছোটরা তো বায়না করে, টিফিনে চাই নতুন কিছু, তো এবার ওদের মন জয় করা খুব সোজা, কারণ দুর্দান্ত কিন্তু মুখরোচক স্ন্যাক্স আজকের এই স্পেশাল আড্ডায় আপনাদেরকে শেয়ার করব। আর এই স্ন্যাক্সটা শুধু কিন্তু ছোটরা উপভোগ করবে তা কিন্তু নয়, মানে বড়রাও খুব জমিয়ে খেতে পারবে। তাহলে দেরি না করে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে ভেজিটেবল পিৎজা। উপকরণ যেটা লাগবে, একটি পিৎজা বেস, দু চামচ পিৎজা সস, হাফ কাপ ক্যাপসিকাম, চৌকো আকারে কাটা একটি পেঁয়াজ কলি, হাফ কাপ মোজারেলা চিজ, আর 10-12টা তুলসী পাতা। এই সামান্য এই ব্যাপারটা, এর মাধ্যমেই কিন্তু অসাধারণ একটা রেসিপি আপনাদের সামনে আসতে চলেছে। তো পিৎজা বেসের উপর পিৎজা সস লাগান, লাল হলুদ সবুজ ক্যাপসিকামের কুচি ছড়িয়ে দিন, চিজ ঢেলে 250°C তাপমাত্রায় সোনালি করে বেক করুন। পেঁয়াজ কলি ও তুলসী পাতা ছড়িয়ে পরিবেশন করুন ভেজিটেবল পিৎজা। যারা একটু এই আমিষ ব্যাপারটা পছন্দ করেন না, তাদের জন্য কিন্তু এই ভেজিটেবল পিৎজা এই মুহূর্তে সেরা ফাটকা হতে পারে। দেখুন, আজকের এই এক ঘন্টার আসর জমে উঠবে কিন্তু এরকম মজাদার স্ন্যাক্স নিয়ে। জুড়ে থাকুন আর শুনতে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, স্ন্যাক্সের আড্ডা। এখন গান

ব্যাক টু ব্যাক কয়েকটা গানের পর ফিরে এলাম আজকের এই স্পেশাল আড্ডা পিজড়া নিয়ে। তো মজাদার পিজড়া আজকের এই আড্ডায় স্পেশাল, এবং পুজোর মধ্যে কিন্তু খুব সহজেই আপনি এটাকে খেতে পারেন এবং খাওয়াতে পারেন। লিটল পিজেটস ফর কিডস, ছোটোদের জন্য সত্যি এটা খুব উপকারী, এবং সত্যি কথা বলতে খুব খুব খুব মজা পাবে ওরা। উপকরণ যেটা লাগবে খুব সামান্য, একটি পিজ্জা বেসের থেকে 3 ইঞ্চি গোলাকার টুকরো কেটে নিন, 2 বড় চামচ ক্রিম দিন, ব্যাস সিম্পল। সাজানোর জন্য কুচানো টমেটো, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, গোলমরিচ কুচি, নুন স্বাদ মতো, আর অল্প গোটা গোলমরিচ, ব্যাস এতেই কিন্তু কেল্লা ফদে। প্রত্যেকটি পিজ্জার টুকরো সোনালি করে বেক করে নিতে হবে প্রথমে, তারপর প্রত্যেকটি টুকরোয় ক্রিম চিজ সমানভাবে চারিয়ে দিন, গোটা গোলমরিচ দিয়ে চোখ, গাজরের টুকরো দিয়ে নাক, টমেটো দিয়ে মুখ, তৈরি করুন। আর এই সুন্দর দেখতে পিজ্জা ছোটদের মন জয় করবেই। সঙ্গে থাকুন, আমরা ফিরবো আজকের স্পেশাল আড্ডা মজাদার স্ন্যাক্স নিয়ে। শুনতে থাকুন আর জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে কান মুসাফিরে, শুধুমাত্র ইয়েস রেডিও বাংলানেট.com।

মজাদার স্ন্যাক্স নিয়ে আড্ডা চলছে আর তার মধ্যে একটু ফুড থাকবে না তাহলে কেমন একটা কিরকম মনে হয় না? তো যাই হোক, সেই ব্যাপারটাকে মাথায় রেখে একটি পিৎজা বেস, একটি কাটা কলা, হাফ কাপ আপেল কুচি, 1/4 কাপ চেরি, 1/4 কাপ স্ট্রবেরি কুচি আর 1/4 কাপ আনারসের টুকরো, হাফ কাপ ক্রিম চিজ, 1 টুকরো ছোটো চামচ ভ্যানিলা এসেন্স, 1/4 কাপ চিনি গুঁড়ো আর 1 চা চামচ মধু আর 1 চিমটে একদম এলাচ গুঁড়ো। ব্যাস, তাতে কিন্তু ফাটাফাটি হতে যাচ্ছে ফ্রুট পিৎজা। পিৎজা বেস 300 ডিগ্রি তাপমাত্রায় 8 থেকে 10 মিনিট বেক করে নিতে হবে প্রথমে। তারপর তার উপর ক্রিম দিন, চিজ গুঁড়ো, মধু ও ভ্যানিলা এসেন্স একসঙ্গে মিশিয়ে লাগিয়ে দিন। কলার টুকরো, আপেলের টুকরোর উপর অল্প লেবুর রস ছড়িয়ে রাখবেন যাতে সেগুলি কালচে না হয়ে যায়। তারপর এই কাটা ফল ছড়িয়ে পরিবেশন করুন, ফ্রুট পিৎজা রেডি। সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, আমি পর আবারও ফিরে আসছি আড্ডা জারি থাকবে মজাদার স্ন্যাক্স নিয়ে। এখন ইয়েস গাম।

0: বাঙালি মানে ভরপুর খাওয়া দাওয়া, আর বাঙালি মানে ভাত ঘুম, বাঙালি মানে ভাষা দিবসের সেলিব্রেশন, আর বাঙালি মানে ইলিশ চিংড়ি ডিবেট, বাঙালি মানে মন ভালো করা বাংলা গান।
1: কি লিখি তোমায় প্রিয়তম,
0: সেই গানে ঠিক বসবে সোম থেকে শুক্র গান দরিয়ায়, সঙ্গে থাকবো আমি রুবিনা, শুধুমাত্র রেডিও বাংলা নেই .com এ।

তো ব্যাক টু ব্যাক কয়েকটা গানের পর আবারও ফিরে এলাম আজকে এই স্পেশাল আড্ডা স্ন্যাক্স নিয়ে। সত্যি এমন কিছু খাবার থাকে যেগুলোতে মানে যতক্ষণ না শুনছি, যতক্ষণ না বানিয়ে খাচ্ছি, ততক্ষণ পর্যন্ত মানে মনটা কীরকম একটা আঁকুবাঁকু আঁকুবাঁকু করে। আর এটাই স্বাভাবিক, যতক্ষণ না মানে সেই স্বাদ আমি জিভের মাধ্যমে উপভোগ করতে পারছি, ততক্ষণ কানে শুনে ব্যাপারটা কীরকম কেমন রকম লাগছে। তাই খুব তাড়াতাড়ি সেটাকে তৈরি করেও ফেলতে হবে, তবেই না কেল্লা ফতে ব্যাপারটা হবে। তাই দেরি না করে আরেকটা ছোট্ট নুডলস র‍্যাপ আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এক কাপ দুধ, হাফ কাপ ময়দা, এক ছোট চামচ তেল, হাফ প্যাকেট সেদ্ধ নুডলস, হাফ কাপ মিক্সড ভেজিটেবলস সেদ্ধ করা, একটা বড় চামচ মাখন আর এক চিমটে নুন, জাস্ট এটুকুই। এতেই কিন্তু খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন নুডলস র‍্যাপ। প্যানে মাখুন গরম করবেন প্রথমে, তারপর সেদ্ধ করা সবজি অল্প ভেজে নেবেন, নুডলস ঢেলে নেড়ে নিতে হবে। তারপর অন্য একটি পাত্রে ময়দা ও দুধ একটি মিশ্রণ তৈরি করুন, স্বাদ মতো নুন মিশিয়ে নিন। অল্প পরিমাণে মিশ্রণ দিয়ে প্যানে ধোসার মতো ভেজে প্যানকেক তৈরি করুন। প্রত্যেকটি প্যানকেকে দু বড় চামচ নুডলসের পুর ভরুন ও রোল করে নিন। করকরে রোল সসের সঙ্গে খেতে দিন। ব্যাস, সিম্পল নুডলস র‍্যাপ। সঙ্গে থাকুন, ফিরে আসছি কয়েকটা গানের পর আবার আজকের এই স্পেশাল আড্ডা মজাদার স্ন্যাক্স নিয়ে। এখন ইয়েস গান।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, তার আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

তো আজকের এই স্পেশাল আড্ডা স্ন্যাক্স শেষ করবো আরেকটা অসাধারণ পিৎজা দিয়ে। কিন্তু তার আগে কেমন লাগলো আজকের এই আড্ডা, এবং আপনারা বানিয়ে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন যে আজকের এই স্ন্যাক্স আপনাদের কতটা আনন্দ দিল, এবং আপনি এই স্ন্যাক্সটা বানিয়ে অন্যদেরকে দেওয়ার পর কী রিয়াকশন তাদের হলো। 4475039657128 আর যারা ইমেল করছেন gm@radiobanglanet.com। তো শেষ করব লাইট লাইট স্যান্ডউইচ দিয়ে। 4টি ব্রেড স্লাইস, 1টা শশা, 1টা গাজর, 1 কাপ গাঢ় দই, 1 চিমটে চিনি, নুন, গোলমরিচ গুঁড়ো স্বাদ মতো, জাস্ট এটুকুই, তাতেই কিন্তু মানে জমে যাবে। গাজর আর শশাটা গ্রেটারে একদম সরু টুকরোর কেটে নিন। 300 গ্রাম দই একটা পরিষ্কার কাপড়ে বেঁধে জল ঝরিয়ে গাঢ় করে নিন। তারপর দইটাকে দুভাগ করুন, এক ভাগে শশা কুচানো, অন্য ভাগের সঙ্গে গাজর কুচি মিশিয়ে নিন। ব্লেড স্লাইসগুলোর ধার কেটে ত্রিভুজ করে কেটে নিন। তারপর একটা স্লাইসের উপর শশা স্প্রেড সমানভাবে চালিয়ে দিন। এরপর অন্য স্লাইস রেখে তাতে গাজর স্প্রেড বুলিয়ে তৃতীয় স্লাইস দিয়ে চাপা দিয়ে দিন। লাইট স্যান্ডউইচ রেডি। আর আমাদের আড্ডা শেষ। আচ্ছা, এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়, শনিবারের কথায় কথায়। ভালো থাকবেন আর শুনতে থাকবেন radiobanglanet.com। সোমবার আবারও শুনতে ভুলবেন না সৌভিকের সঙ্গে গান মুসাফির, 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com। টাটা।

সত্যি পুরনো দিনের কথা, পুরনো স্মৃতি, পুরনো বন্ধু কিচ্ছু ভোলা যায় না। পুরনো জিনিসের প্রতি যেন একটা অদ্ভুত পিছু টান থাকে। বাংলায় একটা প্রবাদ আছে না, পুরনো চাল ভাতে পারে, এই মাহাত্মটা সত্যি বিরাট। প্রত্যেকটা মানুষের পুরনো যে কোনো জিনিসের প্রতি একটা দারুণ টান থাকে। যেমন আমার পুরনো ম্যাগাজিন পড়তে ভীষণ ভালো লাগে, পুরনো সংবাদপত্র, মানে অনেক পুরনো ঘটনা যেটা হয়তো সেই সময় পড়ে বুঝতে পারিনি, কিন্তু এই বয়সে এসে তার মাহাত্মটা বা সেই ঘটনার মূল অংশটা বুঝতে পারি। তো এই ব্যাপারটা আমার ভীষণ ইন্টারেস্টিং লাগে। আপনারও নিশ্চয়ই পুরনো এমন কোনো বিষয় আছে যেগুলো আপনি সেই সময়, আজ থেকে কিছু বছর আগে, সেই সময় বুঝতে পারেননি, এখন তার মাহাত্মটা বা তার বিশেষত্বটা আপনি বুঝতে পারেন, সেই জিনিসটা কি সেটা আমাকে জানান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +44 7503965712। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং, ফিরছি পরপর তিনটে গান নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলা নেট .com। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম তিনটে গানের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং। পুরনো দিনের কথা বলতে যেটা সবথেকে আগে মনে পড়ে সেটা হলো দিদানের বিকেলবেলা গল্প বলা। গরমের ছুটি কিংবা পুজোর ছুটি বা শীতের ছুটির সময় আমরা সবাই মামার বাড়ি যেতাম। মামার বাড়ির বিকেলগুলো, মামার বাড়ির সকালগুলো, মামার বাড়ির সব কটা মুহূর্ত আমাদের কাছে এখনও ভীষণ ঝকঝকে। বা দিদানের মুখ থেকে গল্প শোনা সেটা কিন্তু দারুণ ব্যাপার। কত রকম গল্পের ঝুলি নিয়ে সেই সময় দিদান বসতো আমার মনে আছে। ভূতের গল্প বলতো, রাজারানীর গল্প বলতো, ব্যঙ্গমা ব্যঙ্গমীর গল্প বলতো। আপনারও নিশ্চয়ই এরকম কোনো গল্প আছে আপনার মামার বাড়িতে গেলে সবথেকে প্রিয় মানুষটা থেকে গল্প শোনা, বা দিদিমা ঠাকুমার থেকে গল্প শোনা, বা দাদুর কাছ থেকে গল্প শোনা। আমার দাদু ভাইও দারুণ সুন্দর গল্প বলতেন। পুরনো গল্প যেন এখনও ভীষণ ঝকঝকে, ভীষণ সুন্দর স্মৃতি আমাদের মনের মণিকোঠায় রয়ে গিয়েছে। আপনারও এরকম গল্পের কথা বা পুরনো এমন কোনো কথা আছে যেটা আমাকে জানাতে চান, অবশ্যই জানিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে +447503965712। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না, সেখানেও আমাকে মেসেজ করে জানাতে পারেন। আমাদের ফেসবুক পেজ হলো রেডিও বাংলা নেট। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং। ফিরছি আরও দুটো গানের পর।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানিউজ ডট কম। মন যখন নিরুদ্দেশ, বৃষ্টির গান শুনলেই মনটা এক ঝটকায় ছোটোবেলার বৃষ্টির দিনগুলো চলে যায়। ছোটোবেলার বৃষ্টির দিনগুলো না ভারী ইন্টারেস্টিং ছিল। মানে ঘুম থেকে উঠে যদি দেখতাম সকালবেলা বাইরে বৃষ্টি পড়ছে, তখন তো স্কুল পুরো কাট কাট নয়, স্কুল ছুটির একটা বাহানা। কারণ অত বৃষ্টির মধ্যে স্কুল পাঠাবে না, এই অ্যাসিওরেন্সটা কিন্তু ছিল। যাই হোক, ছোটোবেলায় কার্টুন চালিয়ে বসতাম বৃষ্টির দিনগুলোয়, ব্রেকফাস্ট করে মনে পড়তো, পড়াশোনা তখন খুব একটা, মানে বৃষ্টির দিনে পড়াশোনা করতে খুব একটা মন চাইতো না, তখন মনে হতো অঙ্ক খাতার পাতা ছেড়ে নৌকো বানিয়ে ফেলবো, আর সেই নৌকোগুলো ভাসিয়ে দেব বাড়ির সামনে যে বৃষ্টির জল জমে থাকতো সেখানে। কি অদ্ভুত সুন্দর লাগতো না, মানে অত নৌকো, 10-12টা নৌকো সবাই মিলে, আমরা ভাই বোনরা মিলে ছাড়ছি, কোনো নৌকা ডুবে যাচ্ছে, কোনো নৌকা ভাসছে, একটা অদ্ভুত সুন্দর লাগতো। এখন সময় থাকলেও নৌকো বানানো হয় না, আমরা কিন্তু পদ্ধতি ভুলিনি, সময় বলছে আমরা বড় হয়ে গেছি। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি তিনটে গানের পরে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন রেডিও বাংলানিউজ ডট কম। মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়, কথায় কথায়
0: কথা হোক তোমারও,
1: কথা হোক

ফিরে এলাম গানের বিরতির পর। শুনছেন ন্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানিট ডট কমে, মন যখন নিরুদ্দেশ। আর আপনার প্রিয় ঠিকানা www.radiobanglanet.com। পুরনো যে কোনো জিনিসই ভীষণ স্পেশাল হয়। সব থেকে ইন্টারেস্টিং পুরনো গান, কারণ গান স্মৃতি বহন করে বেড়ায়। প্রত্যেকটা সময়ের গান কিছু না কিছু স্মৃতি বহন করে বেড়ায়। এরকম অনেক গান আছে যেগুলো শুনলে আমাদের কোনো বিশেষ মানুষের কথা মনে পড়ে যায়, বা বিশেষ কোনো জায়গার কথা মনে পড়ে যায়, বিশেষ কোনো সময়ের কথা মনে পড়ে যায়। আপনারও জীবনে নিশ্চয়ই এমন কোনো প্রিয় গান আছে, বা এমন কোনো গান আছে যেটা আপনি আপনার কোনো কাছের মানুষকে উৎসর্গ করতে চান, সেটা আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে +447503965712। পরের গানগুলো সাজিয়ে রাখলাম আপনার জন্য। দেখুন পুরনো কোনো স্মৃতি আবার মনের মণিকোঠায় ঘোরাফেরা করে কিনা। শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম ব্রেকের পর, শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে, মন যখন নিরুদ্দেশ। আগেও বলেছি আমাদের প্রচুর আড্ডা হয়, প্রচুর সুন্দর সুন্দর বিষয় নিয়ে আড্ডা হয়। সেই বিষয়ের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অবশ্যই ফলো করুন, আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। কথা হচ্ছে পুরনো বিষয় নিয়ে। পুরনো বিষয় বলতে পুরনো বন্ধুদের কথা দারুণ মনে পড়ে, স্কুলের বন্ধুদের কথা, যাদের সঙ্গে এত মেমোরিজ রয়েছে, আমাদের এত সুন্দর মুহূর্ত রয়েছে, স্কুলের খেলার মাঠ, বেঞ্চ, প্রচুর স্মৃতি রয়েছে। স্কুল ছুটির পর ক্রিকেট খেলা, ফুটবল খেলা, কিংবা স্কুল থেকে বেরিয়ে লাল নীল গোলা খাওয়া, প্রচুর স্মৃতি রয়েছে। শুধু পুরনো বন্ধু নয়, পুরনো এমন কোনো আত্মীয়ও আছে আমাদের জীবনে যাদের সঙ্গে আমাদের এখন হয়তো যোগাযোগটা নেই, বা এমন কোনো মানুষ আছে একটা সময় বা ছোটোবেলায় তাদেরকে আমরা জড়িয়ে বাঁচতাম, সেই মানুষগুলো হয়তো পৃথিবীতেই এখন নেই। সেই সমস্ত মানুষের জন্য পরের গানটা সাজিয়ে রাখলাম। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং। আজকের মতো সময় বলছে এখানেই শেষ করতে হবে, আগামীকাল আবার নতুন কোনো বিষয় নিয়ে আড্ডা দেব। শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমায় মন ভোলায় রে। গ্রামের মেঠো পথ দিয়ে হেঁটে হেঁটে চলা, আর তার সঙ্গে যদি কানে ভেসে আসে বাউরের সুর, সত্যি মন ভালো হয়ে যায়। আর সেই গ্রামের গল্প, গ্রামের পথ আর গ্রামের কথা যখন হচ্ছে, তখন আজ আপনাকে শোনাবো এমন এক ছোট্ট গ্রামের গল্প, যেই গল্প শুনলে মনে হতে পারে এটা নিশ্চয়ই কোনো রূপকথার গল্প। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমি আজকে শেয়ার করব আপনার সঙ্গে এমন এক গ্রামের গল্প, যেই গ্রামে কোনো বাড়িতে কোনো দরজা নেই। শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন, কিন্তু না, এরকম একটা গ্রাম রয়েছে, আর সেই গ্রামের গল্প নিয়ে আজকে থাকব। তবে এখন শুনব গান, চলুন শুনে নিই পরপর তিনটে গান, তারপর আবার ফিরে আসছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমি অনামিকা, তাই অবশ্যই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

একটা গ্রাম, যেই গ্রামের যত বাড়ি রয়েছে কোনো বাড়িতে কোনো দরজা নেই, সদর হাট করে খোলা, তবুও সেখানে কোনো চুরি হয় না। শুনে নিশ্চয়ই মনে হচ্ছে এটা আবার হয় নাকি, এটা নিশ্চয়ই কোনো রূপকথার গল্প, কিন্তু না, এমন গ্রাম কিন্তু রয়েছে। আর সেই গ্রামের গল্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলা .com, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা আজকে যেই গ্রামের কথা বলছি সেই গ্রামে একের পর এক বাড়ি, আর সেই বাড়িতে বাসিন্দারা বাড়িতেই থাকেন, কিন্তু বাড়িতে কোনো দরজা বানান না। বাড়ির দরজা বন্ধ রাখারও তাই কোনো প্রশ্নই ওঠে না, বাড়িতে তারা থাকুন বা না থাকুন দরজা কিন্তু সব সময় খোলা, কোনো তালারও বন্দোবস্ত নেই সেখানে। বাড়ির দরজা বন্ধ করে তালা লাগানোর যে একটা আমাদের চেষ্টা সেটাও কিন্তু সেখানে নেই। আর এমন এক গ্রাম রয়েছে, আর সেটা ভারতের মহারাষ্ট্রে। জানবো সেই গ্রামের কথা, তবে এখন সময় হয়েছে গান শোনার। চলুন শুনে নি গান, তারপর ফিরে আসছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com, মন যখন নিরুদ্দেশ।

বাড়ি যখন তৈরি করা হয় তখন সদর দরজায় তালার একটা বন্দোবস্ত কিন্তু সব বাড়িতেই থাকে, আর কোথাও যাওয়ার আগে সেই তালা ঠিকঠাক করে বন্ধ করা হয়েছে কিনা সেটা কিন্তু বাড়ির মালিকরা খুব ভালো করে দেখে নেন। অনেকে তো আবার এমন যে তারা তালা বন্ধ করেও আবার সেই তালা টেনে টেনে দেখেন যে ঠিকঠাক করে লাগানো হয়েছে কিনা, কারণ তালা ঠিকঠাক করে না রাখা হলে বাড়িতে চুরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এমন ভাবনা কিন্তু সবার মনেই বাসা বাঁধে। কিন্তু আজকে আমরা এমন এক গ্রামের গল্প নিয়ে রয়েছি যে গ্রামে কোনো বাড়িতে সদর দরজা নেই এবং তাই এই দরজায় তালা লাগানোর যে ব্যবস্থা সেটাও নেই, কারণ সেখানে চুরি হয় না, এমনই সেই গ্রাম। আর সেই গ্রামের গল্প নিয়ে আমাদের আজকের পপকর্ন শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা আজকে যে গ্রামের কথা বলছি সেটা হলো মহারাষ্ট্রের, আর সেই গ্রামের নাম সিঙ্গানাপুর। আর সেই সিঙ্গানাপুরে রয়েছে এক প্রাচীন শনি মন্দির, আর সেই জন্যই সেখানকার যে গ্রামের মানুষজন তাদের ভরসা সেই মন্দিরের ওপর, আর তারা সেই বাড়িতে দরজাও রাখেন না আর তালাও দেন না, কারণ চুরির কোনো ভয়ই নেই সেই গ্রামে। এই গ্রামের গল্প মানে এই সিঙ্গানাপুর গ্রামের গল্প নিয়ে থাকব, তবে গানের ওপারে। চলুন শুনে নি গান, তারপর আবার ফিরে আসছি আমাদের আজকে সেই ছোট্ট গ্রামের গল্প নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কমে পপকর্ন অনামিকার সঙ্গে।

আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। কি তৈরি? তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিন এবার।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com এ পপকর্ন, আর আপনার সঙ্গে রয়েছে আমি অনামিকা। আমাদের আজকের পপকর্নে আমরা এমন এক গ্রামের গল্প নিয়ে রয়েছি যেখানে বাড়িতে কোনো মেন গেট নেই বা সেখানে তালা লাগানোরও কোনো বন্দোবস্ত নেই, কারণ সেখানকার মানুষজন জানেন যে সেখানে চুরি হয় না, এমনই সেই গ্রাম। আর সেই গ্রাম রয়েছে ভারতের মহারাষ্ট্রের সিঙ্গানাপুরে। আর সেখানে কার যে মানুষজন, তারা বাড়িতে দরজা থাকার যে দরকার রয়েছে সেটাই তারা বিশ্বাস করেন না, কারণ এখানে চুরির কোনো ভয়ই নেই, কারণ এখানে রয়েছে প্রাচীন এক শনি দেবতার মন্দির, আর সেই শনি দেবতা সকলকে রক্ষা করেন, এমনই বিশ্বাস সেখানকার বাসিন্দাদের, কারণ তাদের সম্পদ রক্ষা করবেন স্বয়ং দেবতা। আর সেই কারণেই শনি দেবতার ভয়ে কেউ সেই গ্রামে চুরি করবারও সাহস পান না। আর সেই গ্রামে প্রতি বছর বহু দূর থেকেও কিন্তু মানুষ আসেন শতাব্দী প্রাচীন সেই শনি মন্দিরে পুজো দিতে। আর এই মন্দিরটিও কিন্তু রয়েছে খোলা আকাশের নিচে, কারণ সেখানে তাদের বিশ্বাস সেই গ্রামের মানুষদের যে এই মন্দিরকে এমন খোলা আকাশের নিচেই থাকতে দিতে হবে, কারণ এখানে রয়েছে কষ্টি পাথরের এক বিগ্রহ, আর সেখানে এইরকমই এক বিশ্বাস রয়েছে। আর এখানকার স্থানীয় মানুষদের এই দেবতার উপর এতটাই ভরসা, এতটাই বিশ্বাস যে তাদের বাড়িতে চুরি হবে না, সেই কারণে সেখানে বাড়ির যে দরজা, সদর দরজা, সেটা রাখারও কোনো প্রয়োজন নেই, আর সেখানে তালা দেওয়ারও কোনো প্রয়োজন নেই, কারণ সেখানে চুরিই হয় না। আর এইরকমই গ্রামের মানুষদের বিশ্বাস। আর সেই গ্রামের গল্প আমাদের জারি থাকবে, তবে এখন পরপর দুটো গান আপনার জন্য। ফিরে আসছি গানের ওপারে, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
5: আমি ঘুড়ি যে আমাকে বাসবে ভালো, আর আকাশেই উড়ি
4: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলা .com এ। মন যখন নিরুদ্দেশ।

দুটো গান ছিল আপনার জন্য। ফিরে এলাম গানের উপরে, আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি এমন এক গ্রামের গল্প নিয়ে যেই গ্রামের নাম সিঙ্গানাপুর, ভারতের মহারাষ্ট্রের সেই গ্রাম যেই গ্রামের বিশেষত্ব হল সেখানকার যে বাসিন্দাদের বাড়ি, সেই বাড়িগুলোতে কোনো সদর দরজা নেই বা সেখানে তালা লাগানোরও কোনো ব্যবস্থা নেই, কারণ সেখানকার বাড়িতে কোনো চুরি হয় না। আর এমনই এক গ্রাম সেই সিঙ্গানাপুর। আর সেই গ্রামের গল্প করতে করতেই আমাদের আজকের মতো অনুষ্ঠান শেষ করবার পালা, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিক এই একই সময় আবার চলে আসব আমাদের পপকর্নের আড্ডা নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

ঝরে কুয়াশা যখন, ঘিরে ধরে কুয়াশা যখন, কত শত অনু।

যায়, ভালোবাসা ঠিক যেন সময় ঘড়ির কাটা, স্থির নেই ঠিক সরে যায়, হো তো বুঝে সময় ঘড়ি।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: আত্মজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
3: সময়।
2: যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলাদেশ .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
4: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: আপনি শুনছেন রেডিও বাংলানেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

0: মিল্ক বিস্কিট খাবে?
1: এ ভাই, তোর মালকিনে মনে জায়গা করে দে না ভাই।
2: কে ওখানে?
0: নো প্রবলেম, হট ডগ খাবে? হট ডগ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
5: অন্য কোথাও চল?
6: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার?
7: শুনছেন রেডিও বাংলানেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: প্রিয়তজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

ফিউচার, তারপরে কেটে গেল মাস্টার, ফিউজ হলো যে কত ফিউচার, বন্ধুরা পার্স তুলে একে ওকে তাকে তোলে, বন্ধুরা পার্স তুলে একে ওকে তাকে তোলে।

বিস্তুত ভাই হয় শুনে তাই মাথা ঘরে বন মন মন মন সুইটার সুইটার আই এম সিটিং অ্যালোন সুইটার ফর মি দের ইজ নান সুইটার সুইটার আই এম সিটিং অ্যালোন সুইটার

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

অনেকেই বলেন যে সময় না হলে নাকি কোনো কিছু হয় না, অর্থাৎ সময়ের আগে কিংবা সময়ের পরে কোনো কিছুই হওয়া সম্ভব নয়। একদম ঠিক সময় ঠিক জিনিসটা ঘটেই, কিন্তু আমার কিন্তু মনে হয় যে কিছু কিছু জিনিস কিন্তু অসময়ে ঘটে। ইনফ্যাক্ট আমি দেখেওছি সেই সমস্ত জিনিস। তো রেডিও বাংলানেট.কম এ শুনছেন ইচ্ছেডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আজকে আপনার সঙ্গে শেয়ার করব অসময়ে ঘটে যাওয়া কিছু জিনিসের কথা। অসময়ে এরকম কিছু কিছু জিনিস ঘটে যেগুলো কিনা সত্যি বেশ রোমাঞ্চকর। তো সেরকমই কিছু রোমাঞ্চকর ঘটনার কথা আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করব, যেগুলো কিনা আমি একদম প্রত্যক্ষদর্শী। তো এই অসময়ে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়েই আজকে আমাদের আড্ডাটা জারি থাকবে, আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

তো প্রথমেই যে অসময়ের কথাটা আপনার সঙ্গে শেয়ার করব, সেটি হচ্ছে একটি অসময়ে প্রেমের গল্প। তো রেডিও বাংলানেট.কম এ শুনছেন ইচ্ছের আনা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে অসময়ে ঘটে যাওয়া কিছু ব্যাপার নিয়ে। তো যে কথা বলছিলাম যে অসময়ে প্রেম, আমাদের পাড়ায় একজন প্রফেসর ভদ্রলোক থাকেন, বেশ বয়স হয়েছে তার, মোটামুটি রিটায়ারমেন্টের কাছাকাছি পৌঁছে গিয়েছেন। সেই সময় হঠাৎ করে তার বাড়িতে রীতিমতন প্রেমপত্র আসা শুরু হলো, একটার পর একটি, এবং তারপরে তার বাড়িতে রীতিমতন হইচই কাণ্ড, বুঝতেই পারছেন। আলটিমেটলি জানা গেল যে আমাদেরই পাড়ার এক অষ্টাদশী কিশোরী, সে সেই ভদ্রলোকের প্রেমে হাবুডুবু খেয়ে এই সমস্ত কাজকর্ম করত। কিন্তু এই অসময়ের প্রেম কিন্তু রীতিমতন একটা রোমাঞ্চ জাগিয়ে দিয়েছিল আমাদের গোটা পাড়ায়। তো রেডিও বাংলানেট.কম এ আজকে আমাদের ইচ্ছের আনার আড্ডার আসলে আড্ডাটা জারি আছে অসময়ে ঘটে যাওয়া কিছু ব্যাপার নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছের আনা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

অসময় কিন্তু মাঝে মধ্যে বৃষ্টিও বেশ ট্রাবল দেয়। কিরকম বলছি, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলানাইট.কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে অসময়ে ঘটে যাওয়া কিছু ব্যাপার নিয়ে। তো যে কথা বলছিলাম যে মাঝে মধ্যে বৃষ্টিও কেমন যেন বেয়াক্কেলে কাজকর্ম করে ফেলে, হঠাৎ করেই অসময়ে হাজির হয়ে যায়। যেমন ধরুন, আপনি কোনো কনসার্টে গেছেন, বেশ এনজয় করে গান শুনবেন ভাবছেন, ইন দ্য মিন টাইম ঝরঝর করে বৃষ্টি নেমে গেল। একই ব্যাপার ঘটে যখন কিনা আপনি কোনো খেলা দেখতে বসলেন এবং মাঠে একটি বল পড়ার আগেই বৃষ্টি পুরো ব্যাপারটা কেঁচিয়ে দিল। কিংবা ধরুন একদম ডিসেম্বরের শীতকাল, কোন কোনে একটা ব্যাপার, সেই অবস্থায় যদি আপনার বৃষ্টি হয় ব্যাপারটা কেমন দাঁড়ায় বলুন তো। কিংবা ধরুন আপনি আপনার স্পেশাল ওয়ানের সঙ্গে বেরিয়েছেন, অবভিয়াসলি ছাতা নেননি, ইন দ্য মিন টাইম হঠাৎ করে সে হাজির হয়ে গেল, অর্থাৎ বৃষ্টি। এই সমস্ত কেসে কিন্তু অসময়ে বৃষ্টি মাঝে মধ্যেই হাজির হয় এবং ব্যাপারটা কেমন যেন ঘেঁটে ঘ করে দিয়ে চলে যায়। তো রেডিও বাংলানে.কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে অসময়ে ঘটে যাওয়া কিছু ব্যাপার স্যাপার নিয়ে। আর একটা ছোট্ট ব্রেক, এখন ব্রেকের সময় হয়ে গেছে, যার উপরান্তে এরকমই অসময়ে ঘটে যাওয়া কিছু ব্যাপার স্যাপার আপনার জন্য ওয়েট করবে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানে.কম।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক,
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর,
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি,
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের।

0: ঠিক?
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের।
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

অতিথি ব্যাপারটা কিন্তু বেশ গোলমেলে। তার কারণ অতিথি মানে হলো যারা কোনো তিথি বিচার করে আসেন না, কিন্তু বর্তমানেও কি তাই হয়? তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর অসময় ঘটে যাওয়া কিছু ব্যাপার স্যাপার নিয়ে আপনার সঙ্গে কিছু কথা শেয়ার করছি। তো যে কথা বলছিলাম যে অতিথি অর্থাৎ যারা তিথি বিচার করে আসেন না, কিন্তু বর্তমান যুগে কিন্তু ব্যাপারটা তা নেই। এখনকার আমাদের যারা গেস্ট আছেন বা গেস্ট বাড়িতে আসেন, তারাও রীতিমতন তিথি বিচার করে আসেন। আর যদি কখনো ব্যাপারটা অসময়ে চলে আসেন কোনো কিছু না জানিয়ে, তাহলে কিন্তু একটু গণ্ডগোল, একটু অদ্ভুত পরিস্থিতির শিকার হলেও হতে পারে আর কি। মানে কেউই মুখে কিছু বলবেন না, কিন্তু হোস্ট যারা আছেন তাদের মুখের অভিব্যক্তি দেখেই বোঝা যাবে যে ইউ আর নট ওয়েলকাম অ্যাট অল। কাজেই বলছিলাম না যে এখনকার দিনে অতিথিও যদি বাড়িতে অসময় আসেন তাহলে একটু চাপ হয়ে যায়। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে জানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে এবং জারি থাকবে অসময়ে ঘটে যাওয়া কিছু ব্যাপার স্যাপার নিয়ে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে জানা উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

সময় ঘটে যাওয়া কিছু ব্যাপার স্যাপার কিন্তু মাঝে মধ্যে আমাদের মনটা ভালো করে দেয়। যেমন ধরুন, আপনি কোনো একটা বিপদে পড়লেন, এখন সেই সময় দেখবেন কিছু ব্যাপার একদম কনস্ট্যান্টলি ঘটেই চলে। যেমন ধরুন, কিছু মানুষজনকে আপনি ভেবেছিলেন যারা কিনা আপনার পাশে সব সময় থাকবে, যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন, দেখবেন তাদের মধ্যে অনেকেই কিন্তু পাশ ছেড়ে বেরিয়ে গিয়েছে। আবার এরকম কয়েকজনকে আপনি পাশে পেয়ে যাবেন যাদেরকে আপনি কাউন্টের মধ্যেই আনেননি, এরা কিন্তু অসময়ে নিজেদের বন্ধুত্বের প্রমাণ দিয়ে যায়। আর এই অসময়ের বন্ধুরা কিন্তু পরবর্তীকালে আমাদের খুব কাছের, খুব স্পেশাল হয়ে যায়। কাজেই অসময়ে বিপদের মুহূর্তে এই অসময়ের বন্ধুদের কিন্তু খুব ভালো করে চেনা যায়। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের আড্ডাটা জারি ছিল অসময়ে ঘটে যাওয়া কিছু ব্যাপার স্যাপার নিয়ে। এই সমস্ত ব্যাপার স্যাপার প্রচণ্ড ইন্টারেস্টিং, তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলা নেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম। টাটা।

0: What if your organization finally had complete control, not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

0: কোনদিন লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
4: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।
2: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা .com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আমি আগন্তুক, আমি ভারত দিলাম টু ইউ, টু ইউ অ্যান্ড ইউ অ্যান্ড ইউ অ্যান্ড টু এভরিওয়ান হিয়ার। কঠিন অঙ্ক এক কষ্ট দিলাম, এ প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু সি কলেজ স্কোয়ার।

চলছে, আমেরিকা আমেরিকায় মোমবাতি সে বড় হয়ে বলছে। উইলসন জনসন হাতে নিয়ে মেগাটন,

আমেরিকা আমেরিকায় মোমবা দেশে বরফে গলছে, এদিকে ট্রাউট মাছে ভরে গেল বিপাশা জেলা। কৃষি ব্যাপার বেশ কৃষি, আমি আগন্তুক।

মাঝখানে গোটা দুই স্টেডিয়ামে ফুটবল নেই, সাহারার দুপুরেতে কেন গায়ে কম্বল নেই, আলফের চুড়োতে উট পাখি উড়ছে।

0: ঠোঁটে গে লিপস্টিক কোন ফাঁকে কোথায় যে লাগছে, দুজোড়া দুষ্ট চোখ লক্ষ্মীটি হয়ে রাত জাগছে। এতদিনে বনলতা ভুলে গেছে কোথায় ছিলাম। Here I am. আমি আগন্তুক, আমি বার্তা দিলাম, কঠিন অঙ্ক এক বসতে দিলাম। এ প্লাস বি হোল না, এ প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু
1: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
2: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
1: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
3: Radio Partner, RadioBanglanet.com.

0: জাস্ট গান শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ মন যখন নিরুদ্দেশ
1: শুনছে রেডিও বাংলা নেট ডট কম বাংলার গান বাঙালির প্রাণ
2: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ মন যখন নিরুদ্দেশ
3: একটু দেখা আরো একটু বেশি হলে ক্ষতি কি এক পলকের

0: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।
1: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
2: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন, মন যখন নিরুদ্দেশ।

চলে গেলেন না ফেরার দেশে। বিজ্ঞাপন জগতের উজ্জ্বল নাম, বলিউডের স্বনামধন্য বাঙালি পরিচালক প্রদীপ সরকার, তার অকস্মাৎ প্রয়াণে আমরা শোকাহত। তিনি উপহার দিয়েছেন পরিণীতা, লাগা চুনরি মে দাগ, মর্দানি এবং হেলিকপ্টার এলার মতো নারী কেন্দ্রিক ছবি। রেডিও বাংলানেট.কম এর পক্ষ থেকে তাঁর প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
5: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

আমাদের নলক কাগজের খেয়া ভাসছে, বুক থুক পুক চাঁদ পানা মুখ চিলে কোঠা আজ ভাসছে।

0: চলুন না ব্যস্ততার ফাঁকে একটুখানি না হয় নস্টালজিক হই।
1: রং পেন্সিলে আঁকা স্বপ্নরা তোমার জন্য বাঁচে,
0: সাদা কালোর চাদরে মোড়া রং বেরঙের গল্প নিয়ে আমি সৌমি থাকব সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ রং বেরং নিয়ে।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকব সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

0: এপার বাংলা হোক বা ওপার বাংলা, গঙ্গা হোক বা পদ্মা, মান্না দি থেকে শুরু করে রুনা লায়লা,
1: ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি শহরে রান্না,
2: স্টেশনে রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা,
0: আদি বর্মন থেকে শুরু করে অনুপম রায়।

সবার গানের নদীতে গান ভাসাতে আপনাকে শুনতেই হবে আমাকে রুবিনার সঙ্গে গান দরিয়া সোম থেকে শুক্র রোজ শুধুমাত্র রেডিও বাংলানিউজ.com এ।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: হাই, আমি ঋতুপর্ণা সেনগুপ্তা, আপনারা শুনছেন রেডিও বাংলা নেট .com, স্টে টিউনড।
1: আমাদের ছুটি ছুটি চলনে বলুটি আনন্দ ঝরনা।
2: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
3: অন্য কোথাও চল?
4: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট .com এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: শুনছেন জাস্ট গান, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ।
2: এ বাবুরা, তোরা তো কত মিঠা মিঠা গান করিস, গা তো দেখি আমার ভাষায়।
3: বাবা জাম্বু, এ তো সত্যই রায়ের অরণ্যের দিন রাত্রির সিমি গাড়েওয়াল।
4: দেখলি না মনটা টিং বিং টিং বিং।
2: এ মিষ্টি বাবু, তুই গা কেনে?
5: এই হাচ্ছেন না, আমি গাইব কেন?
2: কেনে শরম লাগে?
3: জাম্বু, উত্তম কুমার কে চ্যালেঞ্জ।
5: ঠিক আছে, তুই আগে গা, তোর ভাষায় গা, তারপরে আমি গাইব।
3: হ্যাঁ তুই আগে গা।
2: কি গান?
5: তুই গা।
3: ওই যে তুই যত ফুল দিস না কেনে,
5: তুই যত ফুল দিস না কেনে, গা তুই গা।
2: বটে।
5: হ্যাঁ তুই গা, আমি তারপরে। আমি বসলাম, তুই গা।

0: মিষ্টি বাবু, পারবি পারবি আমার মতন গাইতে? বল না, পারবি?
1: এই কেনে পারবো গলাই রে,
0: তবে গা গানা।

0: সম্রাজ্ঞী বলতেই কয়েকটি মুখ, কয়েকটি ছবি, কয়েকটি নাম আমাদের চোখের সামনে ভেসে ওঠে। যেমন ধরুন ক্লিওপেট্রা, যেমন ধরুন ভিক্টোরিয়া, যেমন ধরুন কুইন এলিজাবেথ, যারা কিনা নিজেদের যোগ্যতায় একটি সাম্রাজ্যকে শীর্ষে নিয়ে গিয়েছেন। কিন্তু আজকে আপনার সঙ্গে শেয়ার করব এমন একজন সাম্রাজ্ঞীর কথা, যিনি নিজের বাহুবলে কিন্তু কোনো সাম্রাজ্য তৈরি করেননি। তিনিও সাম্রাজ্য তৈরি করেছেন, কিন্তু তিনি তার সাম্রাজ্য তৈরি করেছেন তার কণ্ঠের মাধ্যমে, তার সুরের মাধ্যমে। তিনি সুর সাম্রাজ্ঞী। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। ওনার জীবনের কিছু জানা, কিছু স্বল্প জানা অধ্যায় আপনার সঙ্গে শেয়ার করব আমাদের হারানো সুরের আড্ডার আসরে, কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।
1: গাছের পাতা।

0: বাটে।
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

খেলতে খেলতেই লতা মঙ্গেশকর সেই ছাত্রের রাগের একটি ভুল শুধরে দিয়েছিলেন এবং সেটি তার বাবা দেখার পরে তাকে সিরিয়াসলি গান শেখাতে শুরু করে দেন। তিনি বুঝে গিয়েছিলেন যে মেয়ের মধ্যে এই সুর সাম্রাজ্ঞী হওয়ার প্রতিভা লুকিয়ে রয়েছে এবং তিনি বিন্দুমাত্র ভুল করেননি। তো রেডিও বাংলা নাই ডট কমে আজকে লতা মঙ্গেশকরের জন্মদিনে আমাদের হারানো সুরের আড্ডার আসর জমে আছে ওনার জীবনের কিছু জানা কিছু স্বল্প জানা অধ্যায় নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেকের সময়, যার উপরান্তে এরকমই একটি স্বল্প জানা কথা আপনার জন্য ওয়েট করবে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: If you feel like managing IT assets is way more complicated than it should be,

এরকম অনেক ঘটনা আপনি দেখতে পারবেন যে প্রথম প্রথম ব্যাপারটা পুরোপুরি ফেল হয়ে যায়, কিন্তু পরবর্তীকালে সেটাই সাফল্যের শিখরে উঠে যায়। এমনকি বহু গুণী বহু অত্যন্ত বিখ্যাত মানুষের প্রথম কাজটি সম্পূর্ণ হয়নি, এরকম বহু নজির আছে। তার মধ্যে অন্যতম একটি নজির হল লতা মঙ্গেশকরের। ওনার জীবনে প্রথম যে ফিল্মে প্লেব্যাকটি তিনি করেছিলেন সেটি কিন্তু ফিল্ম থেকে বাদ চলে গিয়েছিল। ভাবা যায়, সেই ফিল্মটির নাম ছিল কিতি হাসাল। সেই ফিল্ম মারাঠি ভাষায় রচিত হয়েছিল এবং 1942 খ্রিস্টাব্দে সেই ফিল্মটি রিলিজ করে, কিন্তু মূল ফিল্ম থেকে লতা মঙ্গেশকরের গানটি বাদ চলে যায়। তাহলেই ভাবুন তো, রেডিও বাংলানেট.কম এ শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে লতা মঙ্গেশকরের জীবনের কিছু জানা কিছু স্বল্প জানা অধ্যায় নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

লতা মঙ্গেশকর, আমরা তো এই নামটি প্রত্যেকেই জানি, কিন্তু আমরা কি জানি যে ওনার আসল নাম লতা মঙ্গেশকর নয়? তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে লতা মঙ্গেশকরের জীবনের কিছু জানা কিছু স্বল্প জানা অধ্যায় নিয়ে। তো যে কথা বলছিলাম যে লতা মঙ্গেশকরের আসল নাম ছিল হেমা মঙ্গেশকর। আগে হ্যাঁ, ছোটবেলায় তার নাম ছিল হেমা, পরবর্তীকালে তার নাম পাল্টে হয় লতা, যখন কিনা তিনি থিয়েটারে অ্যাক্টিং করতে স্টার্ট করেন, আর সেই লতার নাম নিয়েই তিনি জগৎ বিখ্যাত। তো লতা মঙ্গেশকরের জীবনের অনেক কথা, অনেক গল্প, অনেক ঘটনা আজকে আপনার জন্য ওয়েট করবে আমাদের হারানো সুরের আড্ডার আসরে। কিন্তু এখন একটা ছোট্ট ব্রেকের সময়, ও প্রান্তে আবার আড্ডা জমছে আমাদের, সঙ্গে থাকুন।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আগেকার দিনে গান রেকর্ডিং করা আর এখনকার দিনে গান রেকর্ডিং করার মধ্যে কিন্তু আকাশ আর পাতালের তফাত রয়েছে। তার কারণ আগে কিন্তু সিঙ্গেল ট্র্যাক রেকর্ডিং হতো, অর্থাৎ একই সঙ্গে গান এবং একই সঙ্গে মিউজিক পুরোটাই একই সঙ্গে রেকর্ড হতো। আর যদি একবার কোথাও ভুল হয়ে যেত তাহলে একদম প্রথম থেকে গান রেকর্ড আবার শুরু হতো। এমনকি স্টুডিওতে এয়ার কন্ডিশনিংয়েরও ব্যবস্থা ছিল না, শুধুমাত্র একটি ফ্যান থাকত। তো সেরকমই এক দিনে অত্যন্ত গ্রীষ্মকালে একটি গান রেকর্ড করছিলেন লতা মঙ্গেশকর। মিউজিক ডাইরেক্টর ছিলেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী নৌশাদ। তো সেই গান করতে করতে হঠাৎ করেই গরমের চোটে লতা মঙ্গেশকর অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তাহলে ভাবুন যে কতটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে সেই সময় লোকজন গান রেকর্ড করতেন। রেডিও বাংলায় ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। লতা মঙ্গেশকরের জীবনের কিছু জানা কিছু অজানা কাহিনী আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

তাকে বলা হয় কোকিল কণ্ঠী, কিন্তু তিনি সর্বাধিক জনপ্রিয় অন্য একটি নামে, সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। তো আজকে ওনার জন্মদিনে ওনার জীবনের কিছু জানা, কিছু অজানা, কিছু স্বল্প জানা কাহিনী আপনার সঙ্গে শেয়ার করছি। যেমন ধরুন, একটি অদ্ভুত ঘটনা হলো, লতা মঙ্গেশকর নিজের গান কখনো শুনতেন না। শুনতে অদ্ভুত লাগলেও এটাই কিন্তু পুরোপুরি সত্যি। তাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে কেন নিজের গান শোনেন না তিনি। তখন তিনি বলেছিলেন যে নিজের গান শুনলে তিনি খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ ভুল বার করবেন গানের থেকে, সেই জন্য তিনি ওই ব্যাপারটা অ্যাভয়েডই করতে চান। এরকমই ছিলেন লতা মঙ্গেশকর, এই জন্যই তাকে বলা হতো সুর সম্রাজ্ঞী। তো রেডিও বাংলানেট ডট কমে এই সুর সম্রাজ্ঞীর জীবন নিয়েই আজকে আমাদের আড্ডাটা জারি আছে। একটা ছোট্ট ব্রেকের উপরান্তে এরকমই আরও অনেক কথা ওয়েট করবে আপনার জন্য, কাজে সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

থেকে ভাবতে ভাবতে হারানো সুর চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

লতা মঙ্গেশকর তো প্রত্যেকেরই ফেভারিট সিঙ্গার, যত সুরস্রষ্টা যত মিউজিক ডাইরেক্টর রয়েছেন প্রত্যেকেরই সুরের আকাশে সব থেকে প্রিয় নক্ষত্র লতা মঙ্গেশকর। কিন্তু লতা মঙ্গেশকরের সব থেকে প্রিয় মিউজিক ডাইরেক্টরের নাম কি জানেন? তিনি হচ্ছেন মদন মোহন। আগে হ্যাঁ, বিখ্যাত কম্পোজার মদন মোহন। তো একবার লতা মঙ্গেশকর বলেছিলেন যে মদনজির সঙ্গে তার সম্পর্ক ঠিক মিউজিক ডাইরেক্টর আর সিঙ্গারের সম্পর্কের মতো নয়, তার সঙ্গে সম্পর্কটা আরও বেশি ভাই বোনের সম্পর্কের মতো, এতটাই ক্লোজ ছিলেন তারা। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে লতা মঙ্গেশকর সুর সাম্রাজ্ঞীর জন্মদিনে ওনার জীবনেরই কিছু জানা কিছু অজানা কাহিনী আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

যদি প্রশ্নটা এটা থাকে যে ভারতবর্ষের সর্বপ্রথম সিঙ্গিং ইন্টারন্যাশনাল সুপারস্টার ঠিক কে, তখন আপনি কি বলবেন? আমি বলবো তখন উত্তরটা হওয়া উচিত সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। তো রেডিও বাংলায় ডটকমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে লতা মঙ্গেশকরের জীবনের কিছু জানা কিছু অজানা কাহিনী আপনার সঙ্গে শেয়ার করছি। তো এই কথা বলছিলাম যে ভারতবর্ষের যত সঙ্গীত শিল্পী রয়েছেন তার মধ্যে কিন্তু লতা মঙ্গেশকর হলেন প্রথম সেই সিঙ্গিং সুপারস্টার যাকে সারা পৃথিবীর মানুষজন সমাদর করত। তার